শুনছেন ঢাকা FM 90.4। কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা। আজ মঙ্গলবার 5ই জ্যৈষ্ঠ, পহেলা জিলহজ, 19শে মে। বাংলাদেশ বেতার। খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। দেশে জিলহজ মাসে চাঁদ দেখা গিয়েছে। পবিত্র ঈদ উল আজহা 28শে মে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত। আগামী অর্থ বছরের জন্য 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটেগরির কর্মী নিতে আগ্রহী কাতার। উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের উপর নতুন হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 437 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে সফরকারী পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন,
2: আগামী 10ই জিলহজ, 1447 হিজরি, 1400 জ্যৈষ্ঠ, 1443 বঙ্গাব্দ, 28শে মে, 2026 তারিখ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
0: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-2027 অর্থ বছরের জন্য 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে NEC-র এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য ADP-র আকার ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত ADP-র প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই ADP অনুমোদন দেয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের ADP-তে।
4: প্রস্তাবিত ADP-র মোট আকার ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
3: অর্থমন্ত্রী জানান, নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। এডিপিতে বরাদ্দ পাওয়া শীর্ষ পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে তিনটি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
4: আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনে দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে আর সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি।
3: অর্থমন্ত্রী আরো জানান, নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন নির্ভর প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
4: জাতীয় অর্থনৈতিক পরিষদে NEC উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
3: আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে নতুন অনুমোদিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে 1277টি নতুন প্রকল্প সুপারিশ করা হয়েছে। পাশাপাশি PPP এর আওতায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্রিফিং এ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা সচিব SM শাকিল আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে, ধর্মের অপব্যাখ্য দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে তিনি সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তারেক রহমান সংরক্ষিত আসনে নির্বাচিত তার দলের নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গতকাল তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এ ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। আরো শুনুন প্রতিবেদনে।
5: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবা উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। তিনি বলেন, কৃষি জমি আর অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
6: দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোন কাজে আমরা ব্যবহার করতে দেব না। ওই মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।
5: ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা সেটা জনগণের সামনে তুলে ধরা।
7: সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করা জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়।
5: সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সের সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্থাটির পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রধান পিটার জর্জ এল মেস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপেয় পানি সংকট নিরসনে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা মেডিকেল সেন্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের আটটি

0: মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ড ঔষধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন গতকাল প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। এ সময় তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং বৈশ্বিক সেতু বন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গতকাল আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় জাদুঘরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরও আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় গতকাল দেশে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল বিভক্ত বিশ্বের সেতু বন্ধনে জাদুঘর।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসান নিয়ে গভীর আলোচনা চলমান থাকা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর অনুরোধে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আজ থেকে স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ তাকে এমন অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানোর বিষয়ে ইরানের দাবির পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। ট্রাম্প আরও বলেন, তাকে জানানো হয়েছে এমন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে খুব গ্রহণযোগ্য হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে মুহূর্তের প্রস্তুতিতে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পূর্ণ প্রস্তুতিও তার রয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্যকর্মীরা জানান, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্দিয়াগো নগরীর একটি মসজিদে বন্দুক হামলায় গতকাল একজন নিরাপত্তারক্ষী সহ 3 নিহত হয়েছে। মার্কিন পুলিশ জানায়, ঘটনাস্থলে সামান্য দূরে একটি গাড়ির ভেতরে সন্দেহভাজন 2 তরুণের মৃতদেহ পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে মনে করছে। ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত মসজিদটি সান্দিয়াগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মহামারীতে অন্তত 100 মৃত্যুর খবর পাওয়া গেছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান এ বিষয়ে জানান, আরও 390 আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ইবোলায় আক্রান্ত মৃত ব্যক্তিদের শেষকৃত্যসহ সব ধরনের গণস্বাস্থ্য সেবায় কোনো অননুমোদিত ওষুধ বা টিকা ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন কঙ্গোর এক চিকিৎসক ও গণস্বাস্থ্য কর্মকর্তা। এদিকে উগান্ডায় 2 ইবোলায় আক্রান্ত হওয়ার এবং 1 মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনে আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 437 লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে। সকাল 10:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের শেষে সবকিছু উইকেট হারিয়ে 390 রান সংগ্রহ করে। মুশফিকুর রহিম করেন 137 রান। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী হবে। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:35।

0: শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা 28 মে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে বৈঠক অনুষ্ঠিত, আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং সিলেটে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 437 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে সফরকারী পাকিস্তান। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মর্নিং মাইক নিয়ে আমি আরজে তানহা চলে এলাম আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, মজার মজার গসিপ শেয়ার করতে আর ইন্টারেস্টিং সব হিস্ট্রি স্টোরি শেয়ার করতে। যারা আমাকে সব সময় শুনেন, আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, আমাকে অলওয়েজ ফলো করেন, তারা তো জানেন যে আমি কিন্তু প্রতিদিন মর্নিং মাইকে অনেকক্ষণ মজার মজার গল্প করি এবং এমন এমন নিউজ আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনারা কিন্তু অন্য কোথাও শুনতে পারবেন না, শুধু আমার কাছেই সেই ইনফরমেশনগুলো পাবেন। তো যাই হোক, এই গল্প আড্ডা এবং এই ইনফরমেশনের মধ্যে থাকতে চাইলে, আড্ডা দিতে চাইলে আপনারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি 11টা পর্যন্ত, আর আপনারা মেসেজ করতে থাকুন আমাকে লাইভে, তো আমি মেসেজগুলো পড়ি এবং আপনাদেরকে রিপ্লাই করি। আর যদি সবার মেসেজ পড়তে পারি না, তখন দেখা যায় যে আমি পার্সোনালি মেসেজে রিপ্লাই করি এবং মেসেজগুলো পড়ি। তো যাই হোক, সকাল শুরু হয়ে গেছে, আর একটি নতুন দিন শুরু হয়ে গেছে, আর মর্নিং মাইকও শুরু হয়ে গেছে। তবে মর্নিং মাইক শুরু করবো একটা সুন্দর গান দিয়ে, গান শুনতে শুনতে মর্নিং মাইক শুরু করবো এবং দিনটাও শুরু করবো। ওকে, তো চলুন গান শুনে আসি, একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে
4: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. Tigers United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার.
2: এই লন.
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
2: ওই মামার একটু ঢাকা এবং শুনাইতে তো।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মর্নিং মাইক উইথ তানহা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। অনেক গল্প করব, আড্ডা দিব, মজার মজার গসিপ শেয়ার করব এবং অনেক ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব। আমি কিন্তু অলরেডি একটা মজার হিস্ট্রি বলা যায়, হিস্ট্রি অথবা স্টোরি বলা যায় মানে পড়ছিলাম এবং আমার কানে গান বাজছিল এতক্ষণ যে গানটা প্লে হচ্ছিল। তো এই গানটা শুনতে শুনতে এই গান রিলেটেড, মিউজিক রিলেটেড আমি একটা স্টোরি পড়ছিলাম, আমার এত হাসি পেয়েছে স্টোরিটা পড়ে। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2021 সালে যুক্তরাষ্ট্রের 27 বছর বয়সী তরুণী কার্লি বেলমারের সঙ্গে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি ভুল করে ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের বদলে নিজের একটি এয়ারপড গিলে ফেলেন। এয়ারপড মানে বুঝতে পারছেন, কানের যেটা হেডফোন বলে, ছোট যেটা থাকে, একদম ছোট দেখতে মানে বোঝা যায় না অত একটা। কার্লি পরে জানান ঘটনাটি বুঝতে তার খুব বেশি সময় লাগেনি, বুঝতে পারার পরই তিনি সেটি বের করার চেষ্টা করেন এবং বমি করারও চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মানে বুঝতে পারছেন একটা মানুষ কতটুকু বোকা বলবো না কি বলবো যে ওষুধ ভেবে এয়ারপড খেয়ে ফেলেছে। যাই হোক, সবচেয়ে অবাক করার বিষয় ছিল এয়ারপডটি তখনও তার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ও মাই গড! ঘটনার কিছুক্ষণ পর কার্লি এক বন্ধুকে ভয়েস মেসেজ পাঠান, পরে শোনা যায় সেই অডিওতে অদ্ভুত গড়গড় শব্দ রেকর্ড হয়েছে, কারণ শব্দগুলো আসছিল তার পেটের ভেতর থাকা এয়ারপডের মাইক্রোফোনে। ও মাই গড, আমার এত হাসি পাচ্ছে, আমি যদিও এর আগে একবার পড়েছি বাট এখন বলার সময় আমার খুব হাসি পাচ্ছে। পরে এক্স রে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এয়ারপডটি তার শরীরের ভেতর দিয়ে স্বাভাবিকভাবেই নিচের দিকে এগুচ্ছিল, শেষ পর্যন্ত সেটি অস্ত্রোপচার ছাড়াই শরীর থেকে বের হয়ে যায় প্রকৃতির স্বাভাবিক নিয়মে। ইয়েস, আপনি যেটা গেস করেছেন সেটাই, বাট ঘটনাটা কিন্তু অসম্ভব মজার এবং রিস্কিও বলবো, কারণ আমরা দেখি ছোট বাচ্চাদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে যা পায় তাই মুখে নিয়ে নেয়, কিন্তু এটা 27 বছরের তরুণী কিভাবে এই কাজ করতে পারে এটা আপনারা বলেন তো, কমেন্ট করেন, মেসেজ করেন যে এটা কি আসলেই মানে ভাবার বিষয় নাকি এটা কি আসলে হয়েছে নাকি মানে কি আপনাদের মতামতটা কি, আপনাদের কি মনে হচ্ছে আমাকে জানান। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM।

0: Traders United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন. সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে. বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা. দ্য সার্ভিস ইউ উইশ ফর.

আছেন তো ফিলে, মগর কত জন্য আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। তো যারা আমাকে শুনছেন প্রথম থেকে শুনছেন এবং আজকেও যারা একদম সকাল থেকে কানেক্ট হয়ে গেছেন সবাইকে জানাই অনেক অনেক থ্যাংকস, এবং যারা এই মুহূর্ত থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানা ওয়েলকাম। এবং আশা করি লাস্ট পর্যন্ত এবং আগামী দিনগুলোতে আমার সাথে থাকবেন এবং আমাকে শুনবেন। আর তাছাড়াও আপনারা কিন্তু আমাকে চাইলে মেসেজ করে জানাতে পারেন যে আমাকে শুনতে কেমন লাগছে এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর আমার কণ্ঠটা কেমন সেটাও কিন্তু জানাবেন। আর ফেসবুকে কিন্তু একটা পোস্ট করেছি, সেটা ছবিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বর। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো ঈদ তো চলে এসেছে বলা যায়, মানে দরজায় নক করছে, টক টক টক টক নক করছে। তো সবার প্রিপারেশন কেমন? কোরবানির কিন্তু একটা হিউজ প্রিপারেশন আমরা দেখতে পারি। আমাদের মায়েরা বা বাড়ির মহিলারা ফ্রিজ ক্লিন করার একটা ব্যাপার চলে আসে যে ফ্রিজ ক্লিন করতে হবে। আচ্ছা, এটা কি আমার সাথেই হয়েছে কি না আমি জানি না, একটা কথা যে প্রতিবার কুরবানির আগে ফ্রিজটা নষ্ট হয়ে যায়, এটা কি হয়? এটা কিন্তু আমাদের বাসায় সব সময় হয় যে প্রতিবার কুরবানির আসার আগে দিয়ে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে যায়। দুটো ফ্রিজ কেনা, মানে পরে আরেকটা নতুন ফ্রিজ কেনা হয়েছে, সেই ফ্রিজটাও দেখতাম যে কুরবানির আগে নষ্ট হয়ে যেত। এটা কেন, মানে ব্যাপারটা এরকম না যে, মানে কি বলবো, মানে কোনো কিছু যে ডাক্তার দেখলে যেমন অসুখ সেরে যায়, ব্যাপারটা এরকম যে কোরবানিতে আসার আগে হচ্ছে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। এটা কি আপনাদের সাথে হয় কিনা আমাকে মেসেজ করে কমেন্ট করে জানান। যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু অনেক সময় পার করে চলে এসেছি। 11টা পর্যন্ত আমি থাকবো, অনেক গল্প করবো, আড্ডা দেবো। চাইলে আপনারা কিন্তু গানের মেসেজ করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, আপনাদের পছন্দের গান প্লে করার চেষ্টা করবো। যদি মর্নিং মাইকে প্লে নাও করি, ঢাকা FM 90.4 টিউন করে থাকবেন, যে কোনো সময় আপনাদের পছন্দের গান কিন্তু প্লে হয়ে যাবে। ওকে, তো চলুন এখন আবার একটা ব্রেক নিব, একটা সুন্দর গান শুনবো আমার পছন্দের গান, এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: വാക്സിനേഷൻ ആക്സ്റ്റേഷൻ
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি এবং চলে আসি গল্প করতে আপনাদের সাথে। অনেক মজার মজার গসিপ করি, আড্ডা দেই, গল্প করি এবং অনেক ইন্টারেস্টিং স্টোরি এবং হিস্ট্রি কিন্তু শেয়ার করি, তাই না? তো আপনারা যারা আমাকে প্রথম থেকে শুনেন এবং যারা আজকেও সকাল থেকে আছেন আমার সাথে, দেখছেন যে আমি কিন্তু মজার মজার অনেক গল্প করছি, অনেক মজার মজার স্টোরি শেয়ার করছি। আপনারা কিন্তু সেই স্টোরির বা সেই গল্পগুলোর চাইলে রিপ্লাই করতে পারেন বা আপনাদের মতামত জানাতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমার ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমার চোখে পড়লো যে ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইদানিং না আসলে অনেক বছর ধরেই, যে কিছু রিয়েলিটি শো হয় টিভিতে, আমরা দেখি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রিয়েলিটি শোগুলো হয়, যেটা বিশেষ করে বলা যায় যে বাইরের দেশগুলোতেই বেশি হয়। আমাদের দেশেও কিছু রিয়েলিটি শো হয় বাট অতটাও বোঝা মানে বলা যায় না যে একদম পুরো পরিপূর্ণ রিয়েলিটি শো, বাট বাইরের দেশের কিছু শো আছে যেগুলো শোতে কিছু মানুষকে প্রায় 15 দিন, 20 দিন বা 2 মাস, 3 মাস একসাথে থাকতে হয় একটা ঘরের মধ্যে এবং সেখানে সিসি ক্যামেরা থাকে এবং 24 ঘন্টা তাদেরকে অবজার্ভ করা হয়। তো সেই রিলেটেড শোগুলো কিন্তু অনেক বেশি হাইপড আমাদের বাংলাদেশেও, কিন্তু অনেক বেশি হাইপ এবং আমাদের নিউ জেনারেশনের মেয়েরা বা নিউ জেনারেশনের ছেলে মেয়েরা কিন্তু এই শোগুলো অনেক বেশি এনজয় করে। তো এরকম শো যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে আপনারা কাকে কাকে সেখানে কন্টেস্টেন্ট হিসেবে দেখতে পারবেন, দেখতে চান এবং হোস্ট হিসেবে কাকে দেখতে চান? আমি তো ইন্ডিয়ার বা বাইরের দেশগুলোতে, বিদেশের বা অন্যান্য দেশের হোস্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর হোস্টিং করে এবং হোস্টিং এর জন্যই কিন্তু বেসিক্যালি শোগুলো আরো বেশি টিআরপি বেড়ে যায়। তো আমাদের দেশেও এমন একজনকে চুজ করতে হবে যার কারণে আমাদের শো এর টিআরপি বেড়ে যাবে। অনেকে অনেক ধরনের কমেন্ট মেসেজ বা আমি কিন্তু ফেসবুকে দেখি যে অনেকে লেখে যে ওনাকে হোস্ট দিলে অনেক ভালো হবে। তো আপনারা আমাকে লাইভে মেসেজ করে জানান যে আমাদের বাংলাদেশে যদি এরকম কোনো রিয়েলিটি শো হয় তাহলে কাকে হোস্ট হিসেবে মানাবে এবং কাদেরকে কন্টেস্টেন্ট হিসেবে মানাবে, একটু কমেন্ট করে জানান। আমি SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর তো বলেই দিলাম এবং চাইলে আমার পোস্টেও কমেন্ট করতে পারেন। তো চলুন আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ডিফেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Snarka FM 90.4.

0: Regas United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Regas
1: United। গরমে নাজেহাল অবস্থা, আমবার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মর্নিং মাইক উইথ তানহা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। প্রতিদিন এই সময়টাতে আমার এত মন খারাপ হয় কি বলবো, মানে আমার যেতে ইচ্ছে করে না, আর মনে হয় সারাদিন আপনাদের সাথে গল্প করি, মজার মজার গসিপ শেয়ার করি, কারণ আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু একটু কথা বেশি বলি, মানে গল্প করতে বেশি পছন্দ করি, যেটাকে বলে যে গসিপ করা বা পিএনপিসি বলে অনেকে। তো আমি একটু পিএনপিসি বা গসিপ করতে খুব পছন্দ করি, বাট সময় যেহেতু অল্প তো আমাকে তো বিদায় নিতে হবে এখন। তো আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু আবার আগামীকাল ঠিক এই সময়ে কিন্তু আমি চলে আসব। সো আমার সাথে থাকতে এবং আমার সাথে গল্প করতে আড্ডা দিতে আপনাদেরকেও কিন্তু ঠিক সময় মতো চলে আসতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মর্নিং মাইকে মানে মর্নিং মাইক শুনতে থাকবেন এবং ঢাকা এফএম 90.4 টিউন করে থাকবেন। আর আগামীকাল আবার কথা হবে। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুরে শুরে।
3: Country's first full HD FM station, Dhaka FM.

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মি মু আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন
1: কি বানাইছেন মামা? এটা ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
3: আছে।
1: কই?
3: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
3: পাবেন
1: কি?
3: শান্তি
2: FM। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
3: আছে।
1: কই?
3: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
3: পাবেন
1: কি?
3: শান্তি।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Tigers United
2: Action Nation Action Station

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: বাইজা বুঝা তামা তামা মগর কি গুনতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ছেড়ে দিল দিয়া ফিল করেন
2: গরমে নাজেহাল অবস্থা আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড দ্য ফিউজে। আমি আরজি রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আছি বিকাল পাঁচটা পর্যন্ত। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও কিন্তু নতুন একটা দিনে, নতুন একটা দুপুরে, নতুন একটা সময়, নতুন একটা মুহূর্তে কিন্তু আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আছি আপনাদের সাথে বিকাল পাঁচটা পর্যন্ত। অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক কথা হবে, আমরা অনেক বিষয় নিয়ে মজা করব, সবার মেসেজ পড়ব, সবার সাথে আড্ডা দিব, আর সাথে শুনবো কিন্তু সব সুন্দর সুন্দর গান আপনাদের জন্য। কিন্তু প্লেলিস্ট জুড়ে সব অসাধারণ গান নিয়ে হাজির হয়ে যাই সবসময়, এটা মোটামুটি আপনার এই জন্য আপনাদের পছন্দের গান নিয়ে কিন্তু হাজির হয়ে যাই। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটা সবার ভালোই কাটছে এবং পরবর্তী যে সময়গুলো আছে সেই সময়গুলো ভালো কাটবে। তো যাই হোক বন্ধুরা, শুরুতেই একটু বলে দিতে চাই, খুব সহজেই কিন্তু রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, রিদমের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন, রিদমের সাথে আড্ডায় মেতে উঠতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, আর জানিয়ে দিতে পারেন আপনার বেস্ট মোমেন্টগুলো, আপনার মজার কাহিনীগুলো বা আপনার মজার ঘটনাগুলো, সব কিছু নিয়েই আড্ডা হবে। তাছাড়া যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovethakafm, সেখানেও কিন্তু আমাকে পেয়ে যাবেন, সেখানে অলরেডি আমার একটা পোস্ট কিন্তু চলে এসেছে। সো আমাকে যারা প্রতিদিন মেসেজ করেন বা হচ্ছে আমার সাথে সবাই আড্ডায় মেতে উঠেন, যারা আমাকে নাম্বারে মেসেজ করেন, আমি একটু আনফর্চুনেটলি বলতে চাচ্ছি যে নাম্বারের মেসেজগুলো ওভাবে পড়া যাচ্ছে না। সো সবাই ফেসবুক পেজে চলে আসবেন, আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করবেন, আমি সেখান থেকে হচ্ছে সবার মেসেজ কিন্তু পড়ার চেষ্টা করব। সো দেরি না করে এক্ষুনি আমাদের ফেসবুক পেজে চলে আসুন, ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে, এবং সেখানে আমার একটা পোস্ট চলে এসেছে, সেখানে যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আছি আমি আপনাদের সাথে, সেখানে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার মজার মজার কথাগুলো, সেখান থেকে আমি অবশ্যই সবার সাথে কথা বলার চেষ্টা করব। তাছাড়া বন্ধুরা, আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে ঢাকা FM 90.4, যেটা আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো নিশ্চিন্তে কিন্তু সেই অ্যাপটা নামিয়ে ফেলতে পারেন এবং ডাউনলোড করে ফেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল, এবং শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। তো আশা করছি বন্ধুরা, অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে, চলে এসেছি এখন, টোটালি নিশ্চিন্তে আছি। এখন এই সুন্দর দুপুরটা আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত তানজিব সরোয়ারের করা একটা গান, মিথ্যা শিখাইলি। হ্যাঁ, গানটা কিন্তু খুবই সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। খুব জলদি আবারও ফিরে আসছি বন্ধুরা, দেরি না করে ফোনটা এক্ষুনি হাতে নিয়ে নিন এবং আমাদের ফেসবুক পোস্টে চলে আসেন, সেখান থেকে অবশ্যই সবার সাথে কথা হবে। তো চলুন, এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাই, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফিজের সাথে এবং যুক্ত থাকবেন অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথে।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with you. আর আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে মিড ডে ফিলস। আর আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। আমি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি অনেকে যুক্ত হয়ে গেছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। ও নাম্বারে দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকেই যুক্ত হয়ে গেছেন। হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি আমাদের অনেকেই কিন্তু চলে এসেছেন। ফেসবুক পোস্টেও দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে একদম এই শুরুর মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক মজার বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমার ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট চলে এসেছে বন্ধুরা, সবাই একটু কাইন্ডলি ফেসবুক পেজে চলে আসবেন। সেখানে আমার একটা পোস্ট আছে, সেখানে সবাই কমেন্ট করে যুক্ত হয়ে যেতে পারেন। সেখান থেকে সবার সাথে আমরা গল্প করব, সবার সাথে আড্ডা দিব, সবার কমেন্টই কিন্তু পড়ার চেষ্টা করব। এই তো চলে এসেছি বন্ধুরা। আর হচ্ছে গলার অবস্থা তেমন একটা ভালো না। গতকাল কিন্তু মোটামুটি সবাই দেখেছিলেন যে আসলে ওভাবে ঠিক কথা বলতে পারছিলাম না গলার কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি মানে সুস্থ হয়ে গেছি, ব্যাপারটা সেরকমটাও বলবো না, তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, জ্বরটর আসেনি। তবে গলার অবস্থাটা এখন পর্যন্ত খারাপ, কথা বলতে আসলে সত্যি মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না যে আসলে এর থেকে পরিত্রাণ কিভাবে পাবো, একের পর এক চা তো খেয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন বন্ধুরা, আমি চলুন একটু কিছু মেসেজ দেখে আসি, তারপর আমরা আবার গানে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কে কে আছেন। ওয়াও, সর্বপ্রথম একদম শুরুতেই কিন্তু জিনিয়া চলে এসেছেন আমাদের সাথে। ও জিনিয়া আছেন। আর যে ভালো আছো এখন? আগামীকাল পরীক্ষা শেষ, তাই সব বান্ধবীরা মিলে ঘুরতে যাব চিকলি ওয়াটার পার্ক, তাই নাকি? ওয়াও, যাক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে শুনে খুব খুশি হলাম। আর আমিও চাচ্ছিলাম যে পরীক্ষাটা আসলে খুব জলদি শেষ হয়ে যাক, তাহলে হয়তো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার সাথে জমি আড্ডা দিতে পারবে, কারণ হচ্ছে পরীক্ষার জন্য হয়তো অনেকেই আমার সাথে যুক্ত হতে পারতো না। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছেন। কোথায় ভাইয়া, কেমন আছো? তোমার ঠান্ডা কাশিটা কমেছে, আমি আগে জানলে গতকাল তোমাকে এতগুলো SMS করতাম না। ধরতে গেলে তুমি গতকাল কথাও বলতে পারোনি, তবুও তুমি কষ্ট করে আমাদের SMS গুলো পড়েছো। ঠান্ডা লাগলে কথা বলতে কি কষ্ট হয় সেটা আমি জানি না। বাই দ্য ওয়ে জান্নাতুল হীরা, অনেক অনেক ধন্যবাদ আসলে আমার সিচুয়েশনটা বোঝার জন্য। বাট কোনো সমস্যা নেই, আমি আসলে বন্ধু বান্ধবের যখন ম্যাটার যদি বন্ধু বান্ধবের হয় সেক্ষেত্রে আসলে অসুস্থতা কোনো ফ্যাক্টই না। গতকালও আড্ডা দিয়েছি, আজও আড্ডা দিব। সত্যি কথা বলতে আমার কথা বলতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মানে লিটারালি গলা ব্যথা বা হচ্ছে খুচখুচানি। আমরা সবাই জানি যে ঠান্ডা কাশি হলে গলার ভিতরে যে একটা খুচখুচানি সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু খুব বাজেভাবে আমাকে ধরে আছে। মানে আমি কোনোভাবেই গলাটাকে ক্লিয়ার করতে পারছি না বা ওইভাবে মন খুলে কথা বলতে পারছি না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা ভাইয়া তুমি কি তোমার নো, বাট কোনো সমস্যা নেই, আমি আসলে বন্ধু বান্ধবের যখন ম্যাটার যদি বন্ধু বান্ধবের হয় সেক্ষেত্রে আসলে অসুস্থতা কোনো ফ্যাক্টই না। গতকালও আড্ডা দিয়েছি, আজও আড্ডা দিব। সত্যি কথা বলতে আমার কথা বলতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মানে লিটারালি গলা ব্যথা বা হচ্ছে খুচখুচানি। আমরা সবাই জানি যে ঠান্ডা কাশি হলে গলার ভিতরে যে একটা খুচখুচানি সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু খুব বাজেভাবে আমাকে ধরে আছে। মানে আমি কোনোভাবেই গলাটাকে ক্লিয়ার করতে পারছি না বা ওইভাবে মন খুলে কথা বলতে পারছি না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা ভাইয়া তুমি কি তোমার স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে কোনো

পড়তে গিয়ে ধরা খাওয়ার যে ব্যাপারটা শেয়ার করলেন আপনি, সেটা হচ্ছে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে এরকম বহু তকামের ঘটনা আছে, বহু অকাজের ঘটনা আছে। তো এইগুলো আসলে বলে শেষ করা যাবে না, কারণ স্কুল লাইফটা মানেই কিন্তু আসলে চিল করার বা হচ্ছে এনজয়মেন্টের একটা লাইফ। কলেজ পরবর্তীতে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, ও মাই গড, এগুলো আসলে সত্যি কথা বলতে এগুলো কিন্তু আরো বেশি পেইন আমার যেটা মনে হয় আর কি। আচ্ছা বন্ধুরা, ফেসবুকে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি সামান্তা শাহানুর আছেন আমার সাথে, যে মিস্টার আর যে কিং, আমি সেই যে আপনাকে শোনার জন্য অপেক্ষায় থাকি, অনেক অনেক ধন্যবাদ সামান্তা। অমৃত দাদাও কিন্তু চলে এসেছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর, তোমাকে গিফটটা কে দিল জানতে পারলে? জানতে পেরেছি এবং আমি তাকে বলেছি আমি গিফটটা হয়তো বা ফেরত দিয়ে দিব। তো এই তো, যাই হোক বন্ধুরা, সবার সাথে আছি কিন্তু পাঁচটা পর্যন্ত অনেক অনেক গল্প হবে। আরও একটা গানে চলে যাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আবারও ফিরে আসছি একটা চাখে। এখন শিরোনামহীন, শিরোনামহীনের আমরা একটা গান শুনবো, কেন তো চলুন সোজা গানে চলে যাই।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম
2: মিডডে ফিলস.
3: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন. আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে. শুনছেন কিন্তু প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যুক্ত আছেন আমার সাথে. আমি কিন্তু আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত. অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে. গলার জন্য একটু কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, আশা করছি ব্যাপারটা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেউ রাগ করবেন না আশা করছি. যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম ফেসবুক পোস্টে সবাইকে চলে আসতে. ফেসবুক পোস্টে কিন্তু সবার কমেন্ট পড়ব. আমি একটা পোস্ট করেছি, তুমি সেই না যে আর জে রিদমকে শোনার জন্য মিড ডে ফিল্ডে আসো. কথা কি ঠিক না ব্যাঠিক? কি রাগ করলা? হ্যাঁ, আর আমি থাকছি কিন্তু 2টা থেকে 5টা পর্যন্ত অনলি অন ঢাকা FM 90.4. তো বন্ধুরা চলে আসুন, এখানে সবার সাথে কিন্তু কথা হবে. অলরেডি কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি. তখন বলেছিলাম সামান্তা শাহনুর আছে, অমৃত দাদা আছে আমাদের সাথে, শাহিন আক্তার আছেন. হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? খাওয়া দাওয়ার প্রতি তেমন কোনো ফ্যাসিনেশন নেই, সো ফেভারিট ফুড বলতে আসলে তেমন কিছুই নেই. কি হতে পারে সেটা? বিরিয়ানি হতে পারে মোস্ট প্রবলি, বাট ওরকম কোন আসলে খাবারের প্রতি তেমন একটা টান নেই আর কি. আচ্ছা, ফাহমিদা জান্নাতও কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে. এখন কেমন আছেন ভাইয়া? আমি হুমায়রা, আপনি বললেন যে মেসেজ বেশি পড়তে পারেন না, তাই FB তে কমেন্ট করলাম. আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকে চলে আসার জন্য হুমায়রা. আশা করছি বাকি ফ্রেন্ড যারা আছেন আমাকে নাম্বারে টেক্সট করেন বা নাম্বারে মেসেজ করেন. সো যারা নাম্বারে আমাকে লিখে থাকেন, কষ্ট করে আজকে একটু ফেসবুক পেজে চলে আসেন. এখন থেকে মোটামুটি আমি ফেসবুক পেজেই সবার সাথে কথা বলবো, সবার সাথে আড্ডা দিব. সো নাম্বারে যারা আমার সাথে যুক্ত থাকেন, নাম্বারটাকে একটু স্কিপ করবেন না, প্রয়োজন নেই. যারা অবশ্যই নাম্বারে পাঠাচ্ছেন বা হচ্ছে ফেসবুকে যুক্ত হতে পারছেন না, তারা অবশ্যই আমাকে নাম্বারে লিখবেন. বাট বাকি যারা আছেন ফেসবুকের সাথে কানেক্টেড আছেন, সবাই কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন. facebook.com/ilovedhakafm, সেখানে কিন্তু আমার অলরেডি পোস্ট চলে এসেছে. সো সেই পোস্টে কিন্তু আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন. বাই দ্য ওয়ে, অনেকেই কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে, নাম্বারও দেখতে পাচ্ছি. চলুন কিছু মেসেজ একটু দেখে আসি. কি তোমরা সবাই ভালো আছো? কোথায় ঢাকা FM শুনতেছো? তো না শুনলে হবে না কিন্তু. আমি সুবর্ণ রায়, কুড়িগ্রাম থেকে. সুবর্ণ রায় কি অবস্থা? অনেকদিন পর, গতকাল মনে হয় সুবর্ণ রায়ের সাথে আসলে কথা হয়নি. তো যাই হোক, যাকে আজকে দেখে খুব খুশি হলাম, ভালো লাগলো. আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ফাইজা, সিলেট থেকে. আমি আপনাকে প্রতিদিন শুনি, আজ প্রথম মেসেজ করলাম. থ্যাংক ইউ সো মাচ ফাইজা মেসেজ করার জন্য. আশা করছি এখন থেকে রেগুলার আড্ডা হবে, রেগুলার কথা হবে. তারপর দেখতে পাচ্ছি, হাই ভাইয়া, আমি সৈকত বলছি রংপুর থেকে. তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. তোমার গলা ঠিক হয়েছে? গলা এখন পর্যন্ত ঠিক হয়নি, কি বলবো, দুঃখের কথা. আমি আসলে জানি না এই গলাটা যে কিভাবে আমাকে একটা শান্তি দিবে. মানে আমার রাতে, আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি সারা রাত এই ধরেন যে হুকুর বুকুর করে শুধু কেশেছি এবং হচ্ছে মানে এই কাশিটা থামছি না এমন একটা অবস্থা আর কি. আবার এই যে অফিসে এসেছি তারপর থেকেও সেম কাশির অবস্থা. এরপরে হচ্ছে যে আপনাদের সাথে গল্প করছি, মানে আমি যে কি কষ্টে আমার কাশিটা আটকে রেখেছি সেটা আমি কিন্তু জানি. যাক, বাই দ্য ওয়ে, আশা করছি সবাই এটা একটু ইজিলি নেবেন, আমার জন্য সবাই দোয়া করবেন. আচ্ছা, হ্যালো, হাই, তারপর পড়ছি আর তোমায় শুনছি, আমার জন্য প্রে করবে ভাইয়া, সামনে আমার এক্সাম. মনি ফ্রম সিলেট. মনি, অনেক অনেক দোয়া রইল আমার স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছেন বা লিসেনার যারা আছেন, সবার জন্য সবসময় আমি দোয়া করি যাতে পড়ালেখা অন্তত ভালো করতে পারেন, একটা ভালো রেজাল্ট করতে পারেন. কজ আমি যখন আবার এই সেম শোতেই বা সেম অনুষ্ঠানেই কমেন্ট পড়ার সময় বা মেসেজ পড়ার সময় বলবো যে কেউ একজন ভালো রেজাল্ট করেছে, সেটা আমার জন্য মনে হয় যে একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে. সো ইনশাল্লাহ আশা করছি অবশ্যই সবার ভালো রেজাল্ট আমি কামনা করছি. সবাই একটা ভালো রেজাল্ট নিয়ে আমার কাছে আসবেন এবং আমাকে মেসেজ করবেন, এই আশাই রাখছি. আমার মনে হয় বন্ধু একটা গানে চলে যাওয়া উচিত. আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে মাইলসের করা একটা গান, জ্বালা জ্বালা জ্বালা. তো চলুন, এত কথা না বাইরে গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে.

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা কিন্তু শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm। সো এখনই ফেসবুক পেজে চলে আসুন এবং আমাদের পোস্টে কিন্তু কমেন্ট করে ফেলুন, এবং সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমাদের আরেকজন কমেন্ট করেছেন, এমডি জাকারিয়া হোসেন, ভালো লাগছে, পাবনা থেকে শুনছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ পাবনা থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর পাবনা কোথেকে শুনছেন ভাইয়া একটু জানাবেন কষ্ট করে, কজ পাবনা কিন্তু আমি গিয়েছি, পাবনার হচ্ছে বেশ কিছু জায়গাও কিন্তু আমার মোটামুটি ঘোরা হয়েছে। আমি দুবার হচ্ছে পাবনা ট্যুর দিয়ে এসেছি, এবং খুব রিসেন্টলি বলা যায়। মেন্টাল হসপিটালের কথা যদি বলি, তারপর হচ্ছে টেবুনিয়ার কথা যদি বলি, তারপর আপনাদের ওখানে হচ্ছে বুদের হাট, দেন আপনাদের পাবনা যে মেইন সিটি সেখানে কিছু শপিং কমপ্লেক্স ছিল, দেন আমার বিলিয়ার্ডের একটা অভ্যেস আছে, মানে পুল খেলি, আমি পুল খেলতে খুব পছন্দ করি। সো আপনাদের পাবনাতে গিয়ে আমি পুলও খেলেছি, সেখানে বিশেষ বিশেষ কিছু জায়গা কিন্তু আমি ঘুরেছি। তারপর হচ্ছে একটা বিশ্রামাগার ছিল মোস্ট প্রবাবলি, মানে মোটামুটি পাবনার কিন্তু বেশ কিছু জায়গায় ঘোরা হয়েছে। যাই হোক, মানে ওই কমেন্টটা দেখে হঠাৎ করে মনে হলো আর কি। বাই দ্য ওয়ে ভাইয়া জাকারিয়া ভাই, আপনি পাবনার কোত্থেকে যুক্ত আছেন, কোত্থেকে শুনছেন, এই ব্যাপারটা একটু জানিয়ে দিবেন কষ্ট করে। দেখি যদি মিলটিল পেজে পরবর্তীতে হয় তবে আপনার এখানে চলে যাবো ডিরেক্ট। তারপর আসওয়াদ আলম আহিরও কিন্তু কমেন্ট করেছেন, হ্যালো আই এম ফ্রম নারায়ণগঞ্জ। ও থ্যাংক ইউ সো মাচ আসওয়াদ আলম আহির ভাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এবং অবশ্যই বাকি যারা আছেন আমাদের ফেসবুক পোস্টে চলে আসেন, সবার অপেক্ষায় আছি। হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, চলুন একটু হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে আসি। হাই রিদম ভাইয়া, গুড আফটারনুন, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। ভাইয়া খেয়েছো, দিনকাল কেমন কাটছে তোমার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি, আপনাদের সাথে আড্ডা দেওয়া শেষ হলে তারপর দেখি খাওয়া দাওয়া হবে। হাই ভাই, আমি শিউলি। ও শিউলি, আমি রিদম। অনেক অনেক ধন্যবাদ শিউলি যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম মিস্টার আরজি কিং, কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? এই যে শরীরের অবস্থা তো দেখলেনই, কথাই বলতে পারছি না কাশির জন্য। গলার ব্যথা কমেছে? না কমলে তো আমাদের সাথে আড্ডা দিতে কষ্টকর। বন্ধুরা, আই এম সরি, কমলে তো আমাদের সাথে আড্ডা দিতে কষ্টকর কষ্ট হয়ে যাবে, সেটা আমাদের জন্য বেদনাদায়ক মিস্টার আরজি কিং। না ইটস ওকে, আমি আছি আপনাদের সাথে, আপনাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে আশা করছি। সাউদা যুক্ত আছেন আমাদের সাথে, আপনার সাথে রাগ করেছিলাম, ডিসাইড করেছিলাম আপনাকে আর হোয়াটসঅ্যাপ করব না কারণ আপনি আমাদের মেসেজ পড়েন না, সিফাত ভাইয়া বুঝিয়ে বলেছে। সাউদা থ্যাংক ইউ সো মাচ ব্যাপারটা বুঝার জন্য, এবং আবারও চলে এসেছেন, মেসেজ করেছেন, আমি খুব খুশি হয়েছি সাউদা, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, গলার অবস্থা খুব খারাপ, একটা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আমরা রিজভি আর হচ্ছে শুভমিতার পর একটা গান শুনবো, চোখেরই পলকে। তো চলুন, এত কথা না বাড়ি, আমরা সোজা গানে চলে যাই।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জি রিদম কিন্তু ছিলাম আপনাদের সাথে, দেখতে দেখতে কিন্তু আমরা নতুন আরও একটা ঘন্টায় চলে এসেছি। আজই বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর আশা করছি শেষ পর্যন্ত সবাই কিন্তু যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই যে এখনই আমাদের নাম্বারে মেসেজ করতে পারেন 01841904904 এই নাম্বারে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন facebook.com/ILoveDhakaFM। সেখানে অলরেডি আমার পোস্ট চলে এসেছে, পোস্টে কমেন্ট করে ফেলে সেই কমেন্ট থেকে আমি সেই কমেন্ট পড়ে আমি আপনার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করবো, বা আপনার সেই ঘটনা আমরা বা গল্প আমরা শোনার চেষ্টা করবো। অনেকেই যুক্ত আছেন বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ হচ্ছে পরবর্তীতে আবার এত মানে মেসেজগুলো না পড়লে হচ্ছে আবার আপনারা অনেক সময় কিন্তু রাগ অভিমান করে বসেন। আমি জানি যে সেটা অবশ্যই আপন ভাবেন দেখি, কিন্তু হয়তো আমার সাথে এতটা কি বলে সেটাকে যে মানে আপনার সম্পর্ক এরকম একটা ট্রিট করেন আর কি। আচ্ছা যাই হোক, ফাহিম আছেন রংপুর থেকে আমাদের সাথে, ভাই কিরাম আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফাহিম। তারপর দেখতে পাচ্ছি নিহাল আছেন রংপুর থেকে, আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মেজবা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন, রংপুর থেকে সিফাত আছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন লিটিল, কিন্তু এখনো যুক্ত আছেন লিটিল। আমাকে জিজ্ঞেস করেছে একটা কোয়েশ্চেন, আচ্ছা ভালো লাগে লাগবই তো কানে যে ঢাকা এফএম। হ্যাঁ সিফাত ভাইয়ের একটা ডায়লগ, খুব সুন্দর একটা ডায়লগ। ভাই কেমন আছো তুমি? 2026 ফিফাতে কার সাপোর্টার লিটিল? আচ্ছা আমি কার সাপোর্টার, আমি এর আগেও বলেছিলাম আমাদের কিন্তু একটা আড্ডা হয়েছিল, আমি হচ্ছি আর্জেন্টিনার সাপোর্টার। ছোটবেলা থেকে মোটামুটি ছোটবেলা থেকেই কিন্তু মোটামুটি বন্ধু যারা মানে আমি আর্জেন্টিনার সাপোর্ট করেছি, বা আর্জেন্টিনার খেলা আসলে দেখে বড় হয়েছি, মানে আর্জেন্টিনার প্রতি খেলার প্রতি একটা ভালো ফ্যাসিনেশন কাজ করে। বা ফেভারিট প্লেয়ারের কথা যদি বলি সেটাও কিন্তু মেসি। তো আমার যেটা মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্ট এটা আমি কখনো হয়তো বা অফ হবে না, সবসময় চলবে। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই যুক্ত আছেন আমার সাথে, হোয়াটসঅ্যাপে আছেন জাকারিয়া হোসেন পাবনা থেকে শুনছেন, ওয়াও তুমি আমার 52টা শেষে শেষ তাসে আছি এই গানটি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই জাকারিয়া ভাই আপনাকে আপনার পছন্দের গানটা শোনানোর চেষ্টা করব। ভাই গলা ঠিক হয়েছে? শুনলাম সামান্তাপুর নাকি বিয়ে, মুনতাসির এখনো আসে নাই, আর আমার এক্সাম শেষ হলে রেগুলার ফেসবুকে টেক্সট করব, তাই আমি এখন ফেসবুকে যেতে পারছি না। গঙ্গাচড়া থেকে কারিমুল, আচ্ছা ইটস ওকে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর গলা এখন পর্যন্ত ঠিক হয়নি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যাই হোক আছি আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। চলুন একটা গানে চলে যাই, গানটা চলতে থাকুক, আমি একটু চা খেয়ে আসি, আবার খুব জলদি ফিরে আসি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আদিবার করা একটা গান, ঝালমুড়ি অ্যালবামের প্রজাপতি। আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে থাকবেন, এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Midday Feels. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অনেক অনেক কথা হবে, অনেক গল্প হবে, আড্ডা হবে। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও কিন্তু মোটামুটি অনেকেই যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এই তো বড় বড় মতো কিন্তু আছি আপনাদের সাথে। আবার হচ্ছে আরেকটা বিষয় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে মানে আমার শোয়ের টাইমটা, আমার শোয়ের টাইমটা নিয়ে আমি কিছু কোয়েশ্চেন আমি দেখেছিলাম। আমি যখন মানে অফলাইন হয়ে গেলাম তখন দেখেছিলাম যে কিছু কোয়েশ্চেন এসেছে আমার শো কখন বা আমার শোয়ের যে সময়টা সেটা নিয়ে জানতে যাচ্ছিলেন। সো ঢাকা এফএম 90.4 এ আমার শো কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বুধবার আমি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকি আপনাদের সাথে মিড ডে ফিলস নিয়ে। আর প্রত্যেক বৃহস্পতিবার ঢাকা এফএম 90.4 এ কিন্তু আমি হাজির হয়ে যাই আপনাদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে, যেখানে হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেন বা যারা আমার সাথে যুক্ত থাকতে পারেন না বা আমাকে শুনতে পারেন না, ঢাকা এফএম 90.4 শুনতে পারেন না, তাদের জন্যই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার চলে আসি উইকেন্ড বাজ নিয়ে বিকাল 5টার দিকে। সো অবশ্যই ঢাকা এফএম 90.4 যদি টিউন করে ফেলেন তাহলে কিন্তু আমাকে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের অন্যান্য পছন্দের আর যারা আছে তারাও তো তাদের বিভিন্ন শো নিয়ে কিন্তু থাকে রেগুলারই। আরেকটা বিষয় একটু বলতে চাই যে রিদম যে শুধু ঢাকা এফএম 90.4 আছে ব্যাপারটা কিন্তু শুধু তা না, রিদমকে কিন্তু আপনারা রেডিও আম্বার 102.4 এফএম এও পেয়ে যাবেন বন্ধুরা। প্রতিদিন সকালবেলা আমি কিন্তু 8টা থেকে 11টা পর্যন্ত এক কাপ চা নিয়ে হাজির হয়ে যাই রেডিও আম্বার 102.4 এফএম এ সকালবেলা। কিন্তু মানে আমরা মোটামুটি জানি যে আমরা যদি সকালের মুহূর্তটাতে এক কাপ চা না খাই বা হচ্ছে চা ছাড়া যে সকালের শুরু হওয়ার ব্যাপারে যদি ভাবি ব্যাপারটা কিন্তু কোনোভাবেই জমে না, মানে প্রতিটা সকালের শুরুতে আসলে চা লাগি। সো সেই জন্য অবশ্যই আপনার রেডিও আম্বার 102.4 এফএম এ চলে আসতে পারেন, সেখানে আমি এক কাপ চা অনুষ্ঠান নিয়ে কিন্তু আপনাদের মাঝে থাকি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। সো ওই টাইমটাতে চলে আসতে পারবেন প্রতিদিন, সপ্তাহের 6 দিনই আমাকে পাবেন, ওখানেও কিন্তু আমরা গল্প করবো, আড্ডা দিব। সো যারা আমাকে অন্য সময়ে শুনতে পারেন না বা হচ্ছে দিনের বেলা ব্যস্ততার কারণে শুনতে পারেন না সবাই কিন্তু সেখানে চলে আসবেন। যাই হোক বন্ধুরা, ফেসবুকে কিন্তু অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। এমডি জাকারিয়া হোসেন আছেন আমার সাথে, এখন পর্যন্ত পাবনা ক্যাডেট কলেজের পাশ থেকে শুনছেন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। এমডি মুর্শিদ আলম আছে আমার সাথে, আচ্ছা আমার পোস্টে কমেন্ট করেছে যে হ্যাঁ রাগ করছি ভাই, এবার বলেন বিসমিল্লা, আবার বলেন সুবহানাল্লাহ। আমি এমন একটা মানুষ যে প্রতিদিন শুনি তোমাকে কিন্তু।

মেসেজ করি না, রাগ করলা? রংপুর থেকে মুর্শিদ আলম, না না রাগ করিনি ভাই, রাগ করিনি। আচ্ছা, তারপর সামান্তা শাহানুর কিন্তু আছে আমার সাথে এখনো, দেখতে পাচ্ছি সামান্তা শাহানুর আমার কাশিকে জুড়ে, মানে আমার এই যে আমি কাশি দিচ্ছি একটু পরপর খুব খুব করে, সেই কাশিকে জুড়ে একটা গল্প লিখেছে। আমি সত্যি কথা বলতে সামান্তা, আমি বলি সামান্তা আপনার সব মেসেজই পড়ি, বাট এই যে আপনার এত বড় মেসেজটা বা এত বড় কমেন্টটা যখনই দেখছি আমার মনে হচ্ছে কি যে আমার গলা ভিতর থেকে বলছে রিদম রিদম প্লিজ পড়িস না পড়িস না, এত লোড এখন আমি নিতে পারবো না। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তারপর সুমাইয়া শিফাও কিন্তু আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ শিফা আমার সাথে যুক্ত থাকার জন্য। তো আশা করছি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, নাম্বারেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবার মেসেজই পড়বো, সবার সাথে আড্ডা দিব, সবার সাথেই গল্প করব। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন এবং এক্ষুনি ফোনটা হাতে নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যান। আপনার যদি কোনো ভালো মোমেন্ট থেকে থাকে, আপনার যদি কোনো মজার ঘটনা থেকে থাকে, সেটাও আমাদের শেয়ার করতে পারেন, অবশ্যই আমরা সেই বিষয়টা শুনবো। তো চলুন একটা গানে চলে যাই, আমার মনে হয় গান শুনে আসা উচিত, আমি খুব জলদি চা খেয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা অঞ্জন দত্তর করা চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই গানটা শুনবো। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। বন্ধুরা এত কথা না বাড়িয়ে আমরা গানটা শুনতে থাকি, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। তো চলুন গান শুনি এখন।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Midday Field.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আছি আমি আপনাদের সাথে, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি কেউ আজ আমার সাথে রাগ অভিমান করবেন না, কারণ হচ্ছে আমি গলার কারণে কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে। সো এই জন্যই একটু কথা কম বলার চেষ্টা করছি। তো অনেকেই যারা যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আজ আমরা মোটামুটি একটু গান শুনেই কাটাই, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন যে আসলে ওভাবে ঠিক কথা বলতে পারছি না আপনাদের সাথে। একের পর এক চা খাচ্ছি, তারপর হচ্ছে চেষ্টা করছি আর কি যাতে গলাটা ঠিক হয়ে যায়, বাট আমি আসলে কোনোভাবেই মানে খুলাতে পারছি না, যেটা সত্যি কথা। যাই হোক বন্ধুরা, অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে। নিহাল আছেন রংপুর থেকে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন, কে যুক্ত আছেন, দাম সাইলেন্ট মিছরি, আচ্ছা শারমিন মোস্ট প্রবাবলি নাম, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপর শারমিন আক্তার আমার সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আভার, আভা আছেন আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন, তাহিরা আছেন রংপুর থেকে। আচ্ছা তাহিরা লিখেছে আদা তুলসী পাতার রস গরম করে মধু মিশিয়ে খাও, আরাম পাবে। হ্যাঁ ওগুলো খাওয়া হচ্ছে, তাছাড়া রং চা খাচ্ছি একটু পরপর। মানে আমি বুঝতেছি না যে আসলে গলাটার মানে কি এমন হলো যে ছাড়ছেই না, পিছুই ছাড়ছে না, মনে হয় যেমন একবারে সে জোরে পুলে একদম মানে আমার পিছনে পড়ে গেছে কাশিটা। যাই হোক সবাই একটু দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হতে পারি। চাটা তো খাচ্ছি অবশ্যই। আচ্ছা চায়ের থেকে একটা ভালো কথা কিন্তু আমার একটা মনে পড়লো মাত্র, ব্যাপারটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করা যায়, সেটা হচ্ছে চা। হ্যাঁ এই চা নিয়ে যখন কথা বলছিলাম, চা নিয়ে আরও একটু মার্কেটিংও করে দিই মাঝখান দিয়ে, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে রেডিও আমার 102.4 FM পেয়ে যাবেন, সেখানে আমি একটা অনুষ্ঠান নিয়ে কিন্তু সবসময় হাজির হই প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে এক কাপ চা। তো যারা সকালের মুহূর্তে শুনতে চান অবশ্যই আমাকে সেখানে শুনতে পারবেন। আর চায়ের ব্যাপারে আসলে যেহেতু কথা বলছিলাম, মানে চা নিয়ে কথা বলছিলাম, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা তো জানি যে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে কিন্তু চা দিবস। হ্যাঁ চা দিবস বলতে কিন্তু একটা মানে আমাদের কিন্তু বেশিরভাগ অনেক দিবসই আছে, সো চা দিবস বলতে কিন্তু একটা দিবস আছে এবং আমরা আন্তর্জাতিকভাবে কিন্তু সেই দিবসটা সবসময় পালন করা হয় হচ্ছে 21শে মে। হ্যাঁ 21শে মে কিন্তু হচ্ছে মানে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পালন করা হয়। বাট আমরা যেটা জানি যে বাংলাদেশে কিন্তু আবার চা দিবসটা অন্য একটা সময় পালন করা হতো সবসময়, যেটা হচ্ছে জুন মাসের 4 তারিখে। মানে বাংলাদেশে জুন মাসের 4 তারিখে কিন্তু চা দিবস এই দিনটা পালন করা হতো। বাট এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পালন সংক্রান্ত পরিপত্র যেটা আছে আমাদের বাংলাদেশের, যে সংশোধন আছে বা যে সংবিধান আছে, সেখানে কিন্তু জাতীয় চা দিবস নিয়ে কিন্তু একটা নতুন আপডেট এসেছে। সেটা হচ্ছে এখন বাংলাদেশে যে 4 জুনে যে চা দিবসটা পালন করা হতো সেটাকে এখন ইন্টারন্যাশনাল ডের সাথে মিলিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক দিবসের সাথে মিলিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 21শে মে কিন্তু এখন থেকে এটা সেলিব্রেট করা হবে। মানে সেটা হচ্ছে যে উক্ত সিদ্ধান্ত আমি যদি একটু পড়ি, যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র ও ইউনিট সমূহকে আগামী 21শে মে জাতীয় চা দিবস পালনের নিমিত্ত অবগতি ও বিধি মোতাবেক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলা হয়েছে। তো যাই হোক আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অতএব এখন থেকে আর বাংলাদেশে 4 জুন কিন্তু চা দিবস উদযাপন হবে না, চা দিবসটা উদযাপন হবে হচ্ছে 21শে মে, প্রত্যেক বছর 21শে মে এটা উদযাপন হবে। তো যাই হোক চা নিয়ে আসলে কথা বলছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, আমরা এখন সাজ্জাদ আলী করার একটা গান শুনবো, চালিয়ে কোক স্টুডিও পাকিস্তানের একটা গান। তো আশা করছি গানটা এনজয় করবেন, চলুন আমরা গানে চলে যাই সোজা।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু ছিলাম আপনাদের সাথে দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। আপনারা শুনছিলেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি বন্ধুরা যারা শুরু থেকে যুক্ত ছিলেন এখন পর্যন্ত যুক্ত আছেন, মাত্র যারা আমাকে শুনছেন বা একটু দেরিতে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন বন্ধুরা। যেটা বলেছিলাম যে আসলে গলার জন্য ওভাবে কথা বলতে পারছিলাম না বা কথা বলতে পারছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আজকের জন্য সবাই আমাকে একটু মাফ করে দিবেন। অনেকেই কিন্তু যুক্ত আছেন, সবাই আমাকে মেসেজ করছেন দেখতে পাচ্ছি। আমি অনেক অনেক মেসেজ দেখতে পাচ্ছি, মানে আমি সত্যি কথা বলতে আসলে ওইভাবে কারো মেসেজ আমি পড়তে পারছি না আজকে। আশা করছি প্লিজ কেউ আমার এটা একটু খারাপভাবে নেবেন না, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আগামীকাল আবারও ইনশাল্লাহ, মানে আমি যদি গলাটা ঠিক হয়ে যায়, আমার যদি গলাটা ঠিক হয়ে যায় অবশ্যই কিন্তু আমি আবারও আগামীকাল আপনাদের সাথে আড্ডায় মেতে উঠব। যাই হোক, আমাদের প্লে লিস্ট জুড়ে কিন্তু অসাধারণ সব গান একটার পর একটা প্লে হচ্ছে। আশা করছি সবাই গানগুলো পছন্দ করছেন বা গানগুলো ভালো লাগছে সবারই। চলুন দেখে আসি একটু কে কে যুক্ত আছেন আমার সাথে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন মিস্টার আরজে কিং। আপনার পিএ তাহলে আজ আপনার যখন গলায় ব্যথা, আমি আপনার হয়ে সবার মেসেজ পড়ে শোনাই, কি বলেন মিস্টার আরজে কিং? হ্যাঁ প্লিজ, যদি এরকমটা হতো তাহলে তো বেশ ভালোই হতো, খুব খুশি হতাম, বাট আনফর্চুনেটলি এটা তো আর সম্ভব হচ্ছে না। যাই হোক, বলেছেন আসলে এটি আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় জানো ভাই, আজকে আমাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, তাই নাকি? ধন্যবাদ রিদম ভাইয়া, তোমার জন্য গানটা আমার অনেক অনেক পছন্দের ছিল। তারপর দেখতে পাচ্ছি দুষ্ট মিষ্টি, আপনার তো শো করতে খুব কষ্ট হচ্ছে আজকে, গল্প কম করেন, একটু রেস্ট করেন, আবার যখন সুস্থ হবেন তখন বেশি বেশি গল্প করে পুষিয়ে দিবেন। আশা করছি কম গল্প করার কারণে কেউ রাগ করবে না আপনার সাথে, কারণ সবাই আপনার অবস্থাটা বুঝতে পারছে। উম্মে হাবিবা, অনেক অনেক ধন্যবাদ আমার এই সিচুয়েশনটা বুঝার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা আমার খুব পরিচিত কাছের একজন মানুষ কিন্তু মেসেজ করেছে, সত্যি কথা বলতে আমার তার মেসেজটা দেখে বেশ হাসি পাচ্ছে, বাট আনফর্চুনেটলি ভালো লাগছে যে সে আমাকে টেক্সট করেছে। আচ্ছা যাই হোক, আমি তার মেসেজটা একটু পড়ি। একজন ছেলে আমাকে ইদানিং খুব ডিস্টার্ব করছে, সে নিজেও ঘুমায় না আমাকেও ঘুমাতে দেয় না, এখন কি করা উচিত? আচ্ছা, মেসেজটা যে করেছে আমি তার নামটা কি পড়বো নাকি পড়বো না? আচ্ছা, নামটা আমি এখন না পড়ি, আপনার নামটা পড়বো কিনা একটু কষ্ট করে আমাকে মেসেজ করে আবার একটু জানিয়ে দিবেন, যদি আপনি চান তাহলে আমি আপনার নামটা বলবো, তাছাড়া এখন নামটা পড়ছি না। বাট এই বিষয়টা হচ্ছে, ইদানিং যেটা বললেন যে আপনার যে সমস্যাটা, যে আপনিও ঘুমাতে পারছেন না এবং সেও ঘুমাচ্ছে না এবং আপনাকেও ঘুমাতে দিচ্ছে না, এই ব্যাপারটা কেন হচ্ছে, এই ব্যাপারটা আমি একটু জানতে চাই যে এই ব্যাপারটার পিছনে আসলে মানে নিশ্চয়ই কোনো রিজন আছে বা নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণেই হয়তো এরকমটা হচ্ছে। তাছাড়া তো আমার মনে হয় না যে আসলে ঘুমের মতো জিনিস কেউ কুরবানি দিবে বা ঘুম বাদ দিয়ে সারা রাত জেগে থাকবে। ব্যাপারটা আসলে কেমন জানি একটু ফিসে ফিসে মনে হচ্ছে। যাই হোক, ব্যাপারটা নিয়ে আমরা আরো আরো আলোচনা করব, আরো বিস্তারিত জানবো। আশা করছি আপনি আমাকে বিস্তারিত জানাবেন এবং আপনার নামটাকে আমি বলতে পারি কিনা সেই ব্যাপারটা নিয়েও একটু বলবেন আশা করছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরো অনেকেই যুক্ত আছে। আমার সাথে দেখতে পাচ্ছি সিদ্ধার্থ আছে রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সিলেট থেকে আবদুল্লাহ আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর জিনিয়া কিন্তু এখনো আছে আমার সাথে। আর যে তোমায় শোনার জন্য আসি, রাগ করলা? আমি রাগ করি নাই আপু, এখনো আছে। কোন আপু বাই দেবে আমার, আমি বুঝলাম না জিনি আপনি কোন আপুর কথা বলছেন। আচ্ছা, তারপর আমার তো ফেসবুক নেই ভাইয়া, সমস্যা সরি SMS করবো আর তুমি তা পড়বা, বুঝছো? কোথায়, আমারও বিরিয়ানি খুব ভালো লাগে, যদি এখন SMS না পড়ো আর করবো না। এই যে পড়লাম, অবশ্যই পড়লাম, আমি আসলে কারো মেসেজই মোটামুটি বাদ দিই না, সবার মেসেজই পড়ার চেষ্টা করি। তারপর মুইন আছে আমার সাথে দেখতে পাচ্ছি, শিমু আক্তার তাহেরা কিন্তু আছে রংপুর থেকে আমার সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আশা আছে রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি আজকে শরীর কেমন, কালকে ওই জন্য এক্সট্রা ডিস্টার্ব করলাম না, আমারও সেম অবস্থা, সাডেনলি সিকনেস। সাবা ফ্রম রংপুর, সাবা অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবে। আর শরীরের অবস্থাই তো দেখতেই পাচ্ছেন আপনারা, কথা বলছি আর এই হুকুর বুকুর করে কাশছি, জানি না এর শেষ কোথায় বা শেষ কিভাবে হবে। যাই হোক বন্ধুরা, চলেন একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান শুনবো। যেই মেসেজটা করেছিলেন যে আপনাকে ইদানিং ঘুমাতে দেয় না, এবং হচ্ছে আপনি সে নিজেও ঘুমায় না এবং আপনাকেও ঘুমাতে দেয় না, তো আপনার উদ্দেশ্যে একটা গান ছাড়ছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান, গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। বন্ধুরা চলুন এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাই, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, সবাই মিড ডে ফিলসের সাথে থাকবেন, এবং সবাই অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। তো চলুন গানে চলে যাই।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজে রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড, আছেন প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ মুহূর্তে চলে এসেছি, বাট আপনাদের সাথে আছি আরও কিছুক্ষণ। যদিও আজকে হচ্ছে যে বারবার যেটাই বলছি, মানে আমি প্রত্যেকবার আসছি আর সেম ডায়লগই দিচ্ছি যে গলার জন্য বা কাশের জন্য কথা বলতে পারছি না। আশা করছি সবাই প্লিজ আন্তরিকভাবে মানে ক্ষমা করে দিবেন, যা কেউ যদি আসলে মানে এই ব্যাপারটা অনুভবে নিয়ে থাকেন। আমি আসলে ইচ্ছা করে করছি না, যেটা সত্যি কথা, মানে কথাই বলতে পারছি না আর কি। কথা বলতে গেলেই মনে হচ্ছে যে কাশি চলে আসছে বা গলার মধ্যে একটা পেইন অনুভব করছি বা গলার ভিতরে যে আমরা তো সবাই জানি যে ঠান্ডা লাগলে যে খুচখুচ করে যে একটা ব্যাপার আছে, সেরকম একটা ব্যাপার আর কি। তো এটাই সবাই অনেক সবাই বলছেন যে চা খেতে বা হচ্ছে গরম পানি খেতে। সবাই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই আমাকে এতটা যত্ন করছেন বা এতটা কেয়ার করছেন। আমি জানি না আসলে আমি কিভাবে বলবো বা কিভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। কোথায় কোথায় ভাইয়া, গলা ঠিক হয়েছে? না, গলা ঠিক হয়নি, কোত্থেকে আর হলো, এই যে দেখেন এখনো তো চলছে, ওভাবেই চলছে। আফরিন আভা কিন্তু আছে আমাদের সাথে। ও ওয়াও, আফরিন আভা লিখেছেন কেমন আছেন? আমি আর আমার কি কাশি কাশি আর শুনছি, ওর নাম ইমাদ। আচ্ছা কি, আচ্ছা আমি ঠিক বুঝতে পারিনি কি লিখেছেন। বয়স 4 বছর। ও গুলবাহার গানটা শুনলে খুশি হয়, গানটা দিবেন? আচ্ছা, গুলবাহার গানটা কিন্তু এতক্ষণ চলেছে আনফর্চুনেটলি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পরিচয় একটু কি? উর্মিলা আছেন রংপুর থেকে। উর্মিলা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম রিদম দাদা, আমার তো মনেই ছিল না রেডিওতে আর যেরকম উপস্থাপন করে, আর এখন রেডিও বেশি শোনা যাবে না, আব্বু খুব রাগারাগি করে, দেখি রেডিও শোনা কমাবো। আফরিন, আফরিন রেডিও শোনা যদি কমিয়ে দেন তাহলে আমার সাথে গল্প করবো কে, গল্পে গল্প করবে কে? এটা এটা ঠিক হবে না, রেডিও অফ করা যাবে না। অনেক ঝড় বাধা পেরিয়ে হলেও রেডিও শুনতে হবে, আমার সাথে থাকতে হবে। রংপুর থেকে সাকিব আছেন আমার সাথে, তামিম আছেন রংপুর থেকে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি, হ্যালো ভাইয়া আমি ঈশা, তোমাকে শুনছি। ঈশা অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। আরাফাত আছেন আমার সাথে, তারপর আমার সাথে সালিহুর রহমান যুক্ত হয়ে গেছেন বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর ভাই, দ্য ট্রাভেল শো, এটা কি দি ট্রাভেল শো? এটা হচ্ছে আমাদের আর জে হাসিবের করা একটা শো, যেখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ানো, তারপর হচ্ছে কি বলে ট্রেকিং করা বা হচ্ছে মানে এই ঘুরে ঘুরে নিয়ে বা হচ্ছে এই যে দেশ বিদেশে ঘোরাঘুরি বা ভ্রমণ যে ব্যাপারটা আছে সেই ব্যাপারগুলো নিয়ে যত ঘটনা আছে বা কাহিনী আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই দি ট্রাভেল শো অনুষ্ঠানটা চলে সাথে। তারপর আমার সাথে সালিহুর রহমান যুক্ত হয়ে গেছেন বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর ভাই, দ্য ট্রাভেল শো, এটা কি দি ট্রাভেল শো? এটা হচ্ছে আমাদের আর জে হাসিবের করা একটা শো, যেখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ানো, তারপর হচ্ছে কি বলে ট্রেকিং করা বা হচ্ছে মানে এই ঘুরে ঘুরে নিয়ে বা হচ্ছে এই যে দেশ বিদেশে ঘোরাঘুরি বা ভ্রমণ যে ব্যাপারটা আছে সেই ব্যাপারগুলো নিয়ে যত ঘটনা আছে বা কাহিনী আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই দি ট্রাভেল শো অনুষ্ঠানটা চলে। সো আপনিও যদি মানে দেশের বাংলাদেশের কোনো সুন্দর

থাকেন বা হচ্ছে আমাদের এই পুরো পৃথিবীতে যত দেশ আছে এর মধ্যে যদি কোনো সুন্দরতম জায়গা ঘুরে থাকেন বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনিও কিন্তু খুব ইজিলি আমাদের স্টুডিওতে চলে আসতে পারবেন এবং ট্রাভেল শোতে কিন্তু অ্যাটেন্ড করে হচ্ছে আপনি আপনার সেই ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা, তারপর আমি রংপুর থেকে তোমাকে শুনছি, ভালো লাগছে। আমি নিহা। নিহা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার সাথে যুক্ত আছেন। আচ্ছা, সানিমও কিন্তু আছে আমার সাথে। ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। সানিম, আপনি কেমন আছেন আশা করে জানিয়ে দিবেন। ফাহিম আছে রংপুর থেকে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি তাসনিম আছে আমার সাথে। ওয়াও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সবাই আসলে এত ব্যস্ততার মাঝে দুপুরের সময়টাতে আমার কাছে চলে আসেন, আসলে ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকেও কিন্তু অনেকে যুক্ত আছেন বন্ধুরা, দেখতে পাচ্ছি। যাই হোক, একটা গানে চলে যাই, খুব জলদি আবার আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে সুমন আর অ্যানিলার করা এখন আমি অ্যালবামের তীর্যক। তীর্যক এই গানটা বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 94.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর যে রিদম, আপনারা শুনছিলেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস, আর ছিলেন কিন্তু প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আচ্ছা বন্ধুর, একদম শেষ মুহূর্তের কথা কেন বললাম, কারণ হচ্ছে আমার গলার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমি লিটারেলি ঠিকঠাকভাবে একটু মানে সামান্য একটু বেশি কথাও বলতে পারছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যার কারণে আজকে হয়তো বা এখানেই বিদায় জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবারও আগামী দিন চলে আসবো, অবশ্যই আবারও আমরা আড্ডা দিব, গল্প করবো, আপনাদের মেসেজ পড়বো। আর আজকে আমি মোটামুটি কিন্তু চেষ্টা করেছি, তারপরও যাদের মেসেজ পড়তে পারিনি সবাইকে অনেক অনেক সরি যে আসলে আমি পারিনি বা আমার দ্বারা হয়নি। সবাই একটু বোঝার চেষ্টা করবেন বা সবাই একটু কনসিডার করবেন আজকের মতো, কারণ হচ্ছে গলার অবস্থাটা বুঝে নিত। আর আসলে ঠান্ডা লাগলে যে এটার যে একটা অনুভূতি বা এটার যে একটা বাজে অনুভূতি, এই ব্যাপারটা আসলেই মানে খুবই কষ্ট দেয়, যেটা সত্যি কথা আর কি। যাই হোক, সাউদা আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, আমার একমাত্র ভাগ্নি, তারও অনেক কাশি। যাই হোক, আপনার জন্য অনেক দোয়া, ভালো থাকবেন, কালকে ইনশাল্লাহ কথা হবে। যাক, সাউদাও কিন্তু বিদায় জানাচ্ছে আমাদের থেকে। আর এই যে ঠান্ডা কাশির অবস্থাটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি চারিদিকেই চলছে, কারণ ওই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো আবার হুটহাট করে বৃষ্টি আসছে বা দেখা গেছে বৃষ্টির পানি মাথায় লাগলে একটা জ্বর চলে আসা বা ঠান্ডা লেগে যাওয়া, এই ব্যাপারটাই চলছে আর কি। আচ্ছা চলুন দেখে আসি কে কে আছে আমার সাথে। মুশফিক আছেন ডেমরা থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আকলিমা আছেন আমার সাথে, তারপর আকলিমারও কিন্তু ঠান্ডা সর্দি লেগে আছে। আচ্ছা, তারপর হাউ আর ইউ, লং টাইম নো সি, লটস অফ লাভ, আই এম বিটিএস আর্মি রোদেশি ফ্রম রংপুর, অ্যান্ড থ্যাংক ইউ ফর সিইং মাই মেসেজ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম রোদেশি। আচ্ছা, তারপর কোথায়, আপনাকে যেহেতু কোনো মেয়ে ভালোবাসে না, সেহেতু নৌকায় কার সাথে বসে আছেন, মাঝখানে গোলাপ ফুল। ওয়াও, আমি তো দেখতে পাচ্ছি এটা তমা, আমাদের সিলেট থেকে তমা। তমা, আপনি গতকাল মনে হয় ছিলেন না এবং আজকে সারাদিন ছিলেন না, একদম শেষ পর্যায়ে এসে আপনার এরকম একটা মেসেজ দেখে আমি পুরো হতবাক হয়ে গেলাম। মানে ভালোই খেয়াল টেয়াল রাখেন দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছেন তমা? তমাকে মনে হয় অনেকদিন পর পেলাম, অনেকদিন পর বলতে আসলে গতকালই তো প্রথম ছিল এই সপ্তাহে, বাট গতকালও পাইনি, তো যার কারণে মনে হচ্ছে দুঃখিত মনে হচ্ছিল যে অনেকদিন হয়েছে কথা হয়নি। আচ্ছা, তারপর কোথায় আমার সাথে কে আছেন, আফরিন আছেন এখন পর্যন্ত। ও মাই গড, সরি, আই এম রিয়েলি সরি, আমি বারবার কাশি দিচ্ছি, কাশাকাশি করছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না প্লিজ। আর যাই হোক বন্ধুরা, আমার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না। ফাহিম আছে রংপুর থেকে, তারপর মঈনকে দেখতে পাচ্ছি, মঈন আছে আমার সাথে সিলেট থেকে, মিসেস ইরা রহমান যুক্ত হয়ে গেছেন আমার সাথে, তারপর প্রাপ্তি আছেন আমার সাথে লালমনিরহাট থেকে, তারপর আশা আছে আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত ছিলেন, আশা করছি দুপুরটা ওভাবে আপনাদেরকে জমিয়ে দিতে পারিনি, চেষ্টা করেছিলাম বাট কি বলবো যে আমার অসুস্থতার কারণে হয়তো আপনাদের দুপুরটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, আশা করছি সবাই মাফ করে দিবেন, ক্ষমার চোখে দেখবেন। আবারও আগামীকাল চলে আসবো, আমরা আগামীকাল আড্ডায় মেতে উঠবো, আমরা গল্প করবো, সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব। আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি, আমরা এখন একটা গান শুনতে বিদায় নিব, আমরা অরিজিৎ সিং এর একটা গান শুনবো, হারিয়ে যাই, যেটা কিনা দেবী অ্যালবামের একটা গান, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। এত কথা না বাড়িয়ে চলুন আমরা এখন সোজা গানে চলে যাব। এই তো সবাইকে লাস্টবারের মতো টাটা, আল্লাহ হাফেজ।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিভাদাজি প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছি যথারীতি ঢাকা মেট্রো 9040 এর আড্ডা নিয়ে। অবশ্যই আজকে আটটা পর্যন্ত কিন্তু অনেক অনেক আড্ডা হবে, এবং যেহেতু মঙ্গলবারে আমি প্রায় সময় কিন্তু ধাঁধা দিই, আজকেও একটা ধাঁধা থাকছে আপনার জন্য, সেটা উত্তর দেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। গতবার যারা পারেননি তারা একটু বেশি কষ্ট করবেন আর কি, এবার যে গতবার তো পারেন নাই, এইবার যদি আর কি কোনোভাবে পারা যায়। আর আমি মানে সবসময় কিন্তু সহজ ধাঁধা দিই, যেটা খুব বেশি কঠিন হয় না, একটু আসলে চিন্তা করার আর কি একটু বিষয় থাকে আর কি। যেমন আজকে একটা যে ধাঁধাটা দিয়েছি এটা হচ্ছে, তুমি আমাকে খেতে কিনবে, মানে খাওয়ার জন্য কিনবে, কিন্তু আমাকে খাবে না, আমি কি? এটাই উত্তর আজকে দিতে হবে আপনাকে। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? এটাই আপনাকে বলতে হবে যে আমি কি, মানে সেই যে প্রশ্নটা আর কি, যিনি করেছেন তিনি কে? তো যাই হোক, তো কথা হচ্ছে যে আপনি কিন্তু এটার উত্তর আমাকে দিতে পারেন আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজ যেটা আছে, সেখানে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট আকারে এই পোস্টের নিচে আপনার উত্তর দিতে পারেন। আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, facebook.com/ilovedhakafm, এবং চাইলে আপনি SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার উত্তরটি আমাদেরকে আমাকে পাঠাতে পারেন। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দিন তারিখটাও তো আজকে দেখলেন অবশ্যই, আজকে হচ্ছে 19 মে 2026, 5 জ্যৈষ্ঠ 1433। আজকের দিনও ইনশাল্লাহ আড্ডায় আছি আপনার সঙ্গে। অমৃত বোস যুক্ত হয়ে গেছেন একেবারে প্রথমেই আমাদের সঙ্গে, একেবারে কাটায় কাটায় 5টায় কিন্তু তিনি আমাকে উইশ করেছেন শুভ বিকাল। শুভ বিকাল অমৃত, কি অবস্থা, আজকে ধাঁধা পারবেন কি মনে হয়? পারলে কিন্তু অবশ্যই জানাবেন, এটা যে কোনো মাধ্যমে, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ফেসবুকে জানাতে পারেন, SMS তো আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, তো হোয়াটসঅ্যাপ বা মানে ফেসবুক যে কোনো এক জায়গায় আপনি কিন্তু আপনার উত্তরটি জানিয়ে দিতেই পারেন। আমাদের সিলেটি তমা যুক্ত হয়ে গেছেন, হাই জয়েন হয়ে গেলাম তমা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে বদরগঞ্জ রংপুর থেকে আমাদের সালিহুর যুক্ত হলাম, ওকে সালিহুর স্বাগত জানাচ্ছি। আমাদের এই বন্ধুরা মানে আমি আসার আগে যুক্ত হয়ে যান, এই জন্য এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে। সো কোনো মানে আয়োজন শুরু করার পূর্বেই যখন এরকম বন্ধুদের পেয়ে যাই তখন তো আসলে আর কোনো কথাই থাকে না, আর এই সেখানে তাদের SMS পড়ি বা না পড়ি একটা জিনিস বোঝা যায় যে আমার বন্ধুগুলো আমার সাথে আছে, আমার সাথে গানগুলো এনজয় করছে। তো ফাইন, প্রথমেই এখন ওই গানে চলে যাব, তারপরে এসে আরও কথাবার্তা হবে, আরও অনেক অনেক আড্ডা হবে, তো চমৎকার গানগুলো উপভোগ করতে থাকেন। পলবাসা সিদ্দিকের গান শিহরণ অ্যালবাম থেকে কল্পনাতে রাখি তোমাকে, চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Tigers United
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM।

থার্ড আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, চমৎকার একটি গান শুনছিলাম মে, ফোর্থ ফিচারিং তপুর, বন্ধু ভাবুকি। এবং মে মানে তুমি এখনো আমায় বন্ধু ভাবুকি, আসলে এটা কখনো গিয়েছেন? আসলে যখন এই তপুর এই গানগুলো বের হয় তার কিন্তু একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এবং ওই যে একটা গোপন কথা ছিল বলবার, যখন যাত্রী ব্যান্ড নিয়ে তিনি আসেন তখন কিন্তু চমৎকার আমরা বেশ কিছু গান এবং তার একটা নিজস্ব একটা স্টাইল কিন্তু আমরা পেয়েছি। পরবর্তীতে কিন্তু তিনি সলোভাবেও বেশ কিছু গান করেছেন, সেই তার অ্যালবাম থেকে বা ব্যান্ড থেকে আবার নতুন একটা ভার্সনে করেছেন, যেখানে ফুয়াদ আল মুক্তাদিরও কিন্তু মিউজিক করেছিলেন, এবং আমরা তাকে কিন্তু সিনেমাতেও দেখেছি অভিনয় করতে। তো যাক, আমরা চাই যে সুন্দর সুন্দর গান আমাদের কাছে আসতে থাকুক। আচ্ছা, যেই কথাটা বলছিলাম যে আমার যে বন্ধু বান্ধব আছেন আমাদের অমৃত বোস, তিনি কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন না আসলে যে উত্তরটা কি হবে। ধাঁধাটা কিন্তু আজকে খুব সহজ, যদি একটু ভাবেন। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? একটু ভাবেন, ভেবে আমাকে উত্তর পাঠিয়ে দেন। আর এদিকে অনেক বন্ধুরা আছেন, সীমা নূর আছেন আমাদের সঙ্গে, তিনি গানের রিকোয়েস্ট করলেন, এটা যদি গানের রিকোয়েস্ট করে থাকেন, আসলে গানের রিকোয়েস্ট রাখতে পারছি না, দুঃখিত। আনোয়ার হোসেন আয়ান আছেন, সঠিক উত্তর দেওয়া ভাগ্যবান, ভাগ্যবতীর জন্য কি কোনো পরিষ্কার আছে? না, তারা নিজেরা নিজেদের মতো পরিষ্কার হয়ে নেবে। আচ্ছা, ফয়সাল আহমেদ আছেন আমাদের সঙ্গে, অহনা ইসলাম শুভবিকাল, শুভবিকাল অহনা, কি অবস্থা আপনার? ফয়সাল আহমেদ আছেন, আরও আছেন আমাদের সঙ্গে সুরাইয়া তাবাসুম, মিথিলা ইসলাম, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। তাহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি বনশ্রী থেকে শুনছেন, কেমন আছেন উস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। তহিদুল কেমন আছেন আপনি? আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে হেলাল উদ্দিন ভাই, আচ্ছা তার নামই ভাই আর কি, হেলাল উদ্দিন ভাই, এবং তিনি একটা উত্তর দিয়েছেন। নয়ন ইউএনপি আছেন আমাদের সঙ্গে, তিনি ভাবছেন, ওকে। আরাফাতুল্লাহ জিশান আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ। আর অনেক বন্ধুরা আছেন, তাদের কথাবার্তাগুলো পড়ার চেষ্টা করছি। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন কুমিল্লা থেকে, দিনে ঘুমাই রাতে কাজ, প্রজেক্টে যাচ্ছি। যাক, যেটাই করেন নিজেকে ওইভাবে আসলে সেট করে নেবেন, এবং যেন খুব বেশি আপনার মানে শরীরের উপরে ধকল না যায়, এবং আপনি যেন অসুস্থ না হয়ে পড়েন। ঈদ কিন্তু কাছাকাছি, তো এনজয় করতে হবে কিন্তু খুব বেশি পরিমাণ, অসুস্থ হয়ে গেলে কেমনে কি। যাই হোক, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা তো আসলে আমাদের অনেকগুলো দিবস আছে, তার মধ্যে কিন্তু চা দিবসও আছে। তো বাংলাদেশে যেটা হতো সেটা হচ্ছে যে আপনার মানে সবসময় একটা চার জুন কিন্তু আসলে এই চা দিবস উদযাপন করা হতো। তো এইটা কিন্তু এখন পরিবর্তিত হচ্ছে এই সময়টা বা এই ডেটটা, কারণটা হচ্ছে আন্তর্জাতিকভাবে কিন্তু উদযাপন করা হয়েছে 21 মে। তো আমরা এখন থেকে বা মানে কি বলে এটাকে, এই নতুনভাবে কিন্তু এই

দিবসটি ঘোষণা করা হয়েছে বা নতুনভাবে কিন্তু এই দিবসটি উদযাপন করা হবে এখন আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক সময়ের সাথে মিল রেখে। আগে যেমন হতো 4 জুন, এখন থেকে 4 দিবস হবে হচ্ছে আপনার 21 মে, মানে যে আন্তর্জাতিক ভাবে যেভাবে যে দিনটিতে উদযাপন করা হয় বাংলাদেশেও ঠিক একইভাবে সেই জাতীয় চা দিবস কিন্তু 21 মে উদযাপন করা হবে। তো 21 মে যারা আসলে আমরা চা প্রেমীরা আছি তারা কিন্তু আবার এই দিবস উপলক্ষে কিন্তু আবার বেশি বেশি করে চিনি দিয়ে চা খেতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, রং চা খান ঠিক আছে। আর ওই দিনটাতে চা হাতে নিয়ে আড্ডা দিয়ে দিতে পারেন এবং আমাদের রেডিও আম্বারে কিন্তু একটা সই হয় প্রতিদিন সকালবেলা 1 কাপ চা, সেখানে রিদমের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারেন 1 কাপ চা হাতে। যাই হোক, যেটা জানিয়ে দিলাম মনে রাখবেন কিন্তু, কারণ অনেকে দেখা গেছে যে আগের মতো হয়তোবা বসে থাকবেন যে না 4 জুন আমরা সেলিব্রেট করব, কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি আন্তর্জাতিক মানে দিবসের সাথে আর কি আমাদের জাতীয় চা দিবসটা কিন্তু 21 মে উদযাপিত হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন, এসএমএস এর মাধ্যমে আছেন অনেক বন্ধুরা। ফাহিম লিখেছেন রংপুর থেকে, তিনি লিখেছেন হচ্ছে ভাইয়া তোমাকে মেসেজ দেওয়ার জন্য টাকা রিচার্জ করে আনলাম। বাহ চমৎকার ফাহিম, ভালোবাসার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আরও আছেন আমাদের নুসাইবা, ইয়াস নুসাইবা চলে আসছে। ভাইয়া লাস্ট শোতে ফাতেমাপুর এসএমএস টা শুনলাম, ভাইয়া আপু কি চলে গেল? গুড ইভিনিং। না চলে যায়নি, তিনি আসলে কোনো কারণবশত হয়তোবা ব্যস্ত বা কোনো কাজে হয়তোবা আটকে আছেন এবং তিনি আর কি সেই সময়ের জন্য আসলে এই জন্য আর কি তিনি নিয়মিত হতে পারছেন না, সেটাই তিনি জানিয়েছেন। ভাইয়া গুড আফটারনুন, কেমন আছেন? ভাইয়া আমি লিপ্তি বলছি। ইয়াস লিপ্তি ওয়েলকাম। আমি যে আপনাকে প্রশ্ন করি আপনি কি বিরক্ত হন? না না, আমি একদমই বিরক্ত হই না, বরং প্রশ্নটা যদি বলার মতো উত্তরটা দেওয়ার মতো হয় এরকম পাবলিকলি অবশ্যই আমি খুব এনজয় করি, কিন্তু যদি প্রাইভেট হয়ে যায় তখন আবার চিন্তা করি যে না এটাকে দেওয়া যাবে কিনা। তো আপনি মনে হয় না এরকম কোনো প্রশ্ন করেছেন এই পর্যন্ত। আসলে আমার কোনো বড় ভাই নাই, তাই আপনাকে নিজের ভাই ভেবে অনেক প্রশ্ন করি। ভাইয়া আপনি যদি এতে বিরক্ত হন তাহলে আর এরকম প্রশ্ন করব না, আর আনসার হবে আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন। আচ্ছা না, আমি আপনার আসলে ওরকম কোনো প্রশ্ন আমার মনে পড়ছে না যে আপনি এমন কোনো প্রশ্ন করেছেন যেটার উত্তর আসলে আমি পাবলিকলি দিতে পারবো না। সো এটা আমার সকল বন্ধুদের উদ্দেশ্যেই থাকে যে আমি ইভেন তো আমি কিন্তু বলেও দিই আমার বন্ধুদেরকে যে যেই কথাটা আপনার শেয়ার করার মতো হবে যে পাবলিকলি, সেই কথাটা আপনি যদি চান আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। আমি অবশ্যই কখনোই বলি না যে না ফাইন যেটা শেয়ার করেন না তারপর আপনি লিখে রাখেন আমাকে, আমি তারপরও পড়বো, কারণ এক একজনের এক একটা প্রাইভেসি থাকতে পারে, ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে যেটা উনি সবার সঙ্গে চান না শেয়ার করতে, তো এরকম হতে পারে না। সো লিপ্তি নো প্রবলেম, আপনি আপনার মতো কথা বলে যাবেন। ভাই আপনার ধাঁধার উত্তর সম্ভবত একটা উত্তর দিয়েছেন, এখন আপাতত কিছুই বলছি না, গানে চলে যাবো। যে গানটি শুনবো সোনু নিগম এন্ড সঞ্জিত হেগড়ের মায়াভি, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Dhaka Metro 9040.

প্রথম ঘন্টার শেষ দিকে আমরা মানে পরন্ত বিকালের দিকে যাচ্ছি, কিন্তু আপনার বন্ধু আপনার সঙ্গেই আছি। ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার বন্ধু সিফাত, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। যেটা হচ্ছে কথা যে এর মধ্যে তো অনেক অনেক কথা পেয়ে গেছি, আমার বন্ধুরা লিখছেন, অনেকে বাসায় ফিরছেন এই মুহূর্তে বা প্রস্তুতি নিচ্ছেন, তো সাবধানে যাবেন বাইরে। মোটামুটি কিন্তু একটু গরম আছে আজকে, না ভালোই গরম আছে, তো আবার সন্ধ্যার পরে দেখা গেছে একটু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে, তাও ওইটা আসলে আনপ্রেডিক্টেবল যে আজকে সন্ধ্যার পরে আবার বাতাস থাকবে কিনা। তবে যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি আসার একটা সম্ভাবনা তো আছে এবং বৃষ্টি চাইও অবশ্য। যাই হোক, এদিকে আছেন আমাদের সঙ্গে যে যে বন্ধুরা আছে তাদের নাম পড়বো, তবে তার আগে একটু ধাঁধাটা আবার একটু বলে দিই যারা এই মুহূর্তে টিউন করেছেন 90.4। আচ্ছা, তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? এটা হচ্ছে আজকের ধাঁধা। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? আরো যদি ভেঙে বলি, তুমি আমাকে খাওয়ার জন্য কিনবে কিন্তু তুমি আমাকে খাবে না, আমি কি? এটার উত্তরটা আপনি পাঠিয়ে দেন আমাকে কমেন্টসের মাধ্যমে, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সীমা নূর অনেক হাসাহাসি দিচ্ছেন, আচ্ছা ওকে, নাইসও বলেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর এদিকে হোয়াটসঅ্যাপে আছেন আমাদের বন্ধু, হ্যালো সিওয়াদ ভাই কেমন আছো, মজার আম সত্য বানাইছি খাবা, আহা হা, এটা আমার খুব পছন্দের, আম সত্য আমার খুব ভালো লাগে, মানে মিষ্টি যেটা সেটা আমার কাছে জোস লাগে। আমি জানি না আপনি মিষ্টিটা বানিয়েছেন না টক বা ঝালটা, ও ঝালটাও ভালো লাগে মাঝে মাঝে, তো মিষ্টি এবং ঝাল এই দুইটার মধ্যে আমার এই আম সত্য খুব পছন্দ। কিন্তু রাস্তাঘাট থেকে আমি লাস্ট মনে হয় বেশ কিছুদিন আগে রাস্তা থেকে কিনতে যেয়ে আসলে একটা ঝামেলা পড়েছিলাম আর কি, পরবর্তীতে যখন খেতে গেলাম দেখলাম এটার ভিতরে খুব বালি বালি একটা অবস্থা। তো এই আপনারা যারাই খাবেন একটু বাইরে থেকে কিনে স্পেশালি, তারা একটু চেক করে নেবেন, আপনি তো বাসায় বানিয়েছেন সো এটা মানে মোটামুটি ভালোই হবে এবং খুব ভালো মতোই হয়তো আপনি বানিয়েছেন, পসিবল হলে পাঠিয়ে দেবেন গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর। আচ্ছা যাই, হাই সিরাজ ভাই কেমন আছো, আমি তাসনুবা রংপুর থেকে জয়েন হয়ে গেলাম, তাসনুবা স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু। আচ্ছা, আমাদের আমাদের যে অমৃত বোস আছে তিনি কিন্তু ভাবছেন এখন, আপনিও ভাবেন আজকের ধাঁধাটা নিয়ে কি হতে পারে, আজকের ধাঁধার সঠিক উত্তর আমি কিন্তু আর আপনি আর এক ঘন্টা পাবেন অবশ্য, কারণ আমি 7টার একেবারে প্রথমেই জানিয়ে দেব যে আজকের ধাঁধার সঠিক উত্তরটা আসলে কি। সালিহুল লিখেছেন আজ ধাঁধার আনসার কি কই, আচ্ছা দিব ঠিক সময় মতো, আজ এখানে বৃষ্টি আপা আসে নাই, আপনার কাকা আমার মামা এসে তার ডিউটি করলেন। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, সূর্য এবং চাঁদ উনাদেরকে আমরা মামা বলি, উনারা কি নিজের ভাই কি, উনারা আমরা মামা বলি উনারা কি নিজের ভাই, আপনার কি মনে হয়? না এটা তো এটা জাস্ট আমাদের একটা মানে আমার কি মনে হবে, আপনি নিজেও জানেন ভালো মতো আর কি, আপনি আমার কাছ থেকে কোনো একটা উত্তর জানতে চাচ্ছেন, এটা হচ্ছে একটা বিষয়। না না ভাই, না এটা আমরা নিজেরা আত্মীয় স্বজন বানিয়ে নিচ্ছি, যেমন আপনি দেখেন এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি, শিল্পা শেঠি, তো আরেকটা নায়ক আছে সুনীল শেঠি, আমরা নামের সাথে শেঠি যেহেতু আছে তা আমরা কিন্তু ভাই বোন বানিয়ে ফেলেছি, তো এটা আমাদের একটা মানে কি বলে এটাকে অভ্যাস, যেহেতু সূর্য উঠে তারপর আবার রাত্রেবেলা চাঁদ আসে তো দুজনের মধ্যে একটা কানেকশন করে দিলাম আর কি, এরকম আর কি বিষয়টা। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি দেখবেন যে কে কোনটা কার কে ভাই কে বিআই আমি জানি না কোনো কিছু, এরকম হবে বিষয়টা। এনিওয়ে হাই, জয়েন হয়ে গেলাম, তোমা ফ্রম সিলেট, ওকে, আজ প্রচন্ড গরম তার কারণে যান হাঁপাচ্ছে, মাথা থেকে ধোয়া বের হচ্ছে বুঝলা, তো মাথা থেকে ধোয়া বের হলে মাথায় কিন্তু আপনি ই করতে পারেন, ওই যে কি বলে এটাকে, একটা চায়ের পাতি দিয়ে দিতে পারেন, চা হয়ে গেলে মনে করেন যে চা খেতে খেতে আড্ডা দেওয়া যায়। চা নিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে একটা কথা বলছিলাম যে চায়ের আমরা যে চা দিবস উদযাপন করতাম 4 জুন, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, এখন থেকে এই আপনার চা দিবস জাতীয় চা দিবস উদযাপন কিন্তু হবে 21 মে, মানে এই 21 মে থেকে কিন্তু শুরু হচ্ছে এটা অবশ্যই, এবং এটা আন্তর্জাতিকভাবে কিন্তু 21 মেতেই আসলে চা দিবসটা উদযাপিত হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একই সময় এখন চলে আসলাম, সো ডেটটা চেঞ্জ হলো 4 জুন থেকে এখন 21 মে। এনিওয়ে সো আপনি যেহেতু মাথা গরম হয়ে যাচ্ছে সেখানে কিন্তু চাটা রেখে দেবেন, 21 তারিখে আমরা সবাই খাবো একসাথে ওই দিবসে। আচ্ছা আছেন একজন বন্ধু, তিনি আসলে নাম লিখেন নাই আমার এই বন্ধু, তিনি শুধুমাত্র মনে হয় তার যে উত্তরটা সেটা তিনি পাঠিয়ে দিয়েছেন, তিনি উত্তরটা যে দিয়েছেন সেটা নিয়েও আমি কনফিউজড, না বন্ধুর নাম লিখে নেই, বন্ধু একটু অবশ্যই আপনার নামটা একটু লিখবেন, শুধু একটা উত্তর দিয়েছেন, উত্তরটা এখন বলতে পারছি না এটা ভুল হোক বা সঠিক হোক। ভাই কালকে বায়োলজি এক্সাম হলে টেনশন থেকে মুক্ত, এর আগের ঈদে ঠিকভাবে এনজয় হয়নি, এবার হবে। শাহজামাল ইসলাম ফ্রম রংপুর, একদম পরীক্ষা দিয়ে হাটে চলে যাবেন, গরুর সাথে নাচানাচি হবে, এই কুরবানিতে সবচেয়ে মজার ব্যাপারই হচ্ছে এই হাটে যে যে গরু দেখা, বা এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন সোশ্যাল মিডিয়া সবকিছু অ্যাভেলেবেল, আপনি ঘরে বসেই প্রতিটা হাটের খবর নিতে পারবেন, এরকম একটা অবস্থা। তো আমার গরু দেখতে খুব ভালো লাগে, মানে এই
কোরবানি ঈদের আগ দিয়ে খুব মানে একটা মজা লাগে আমার মনে হয়, এটা আমার মতো আমার সকল বন্ধুদের এরকম হয়, স্পেশালি ছেলে বন্ধুদের। আচ্ছা ফাইম রংপুর থেকে এসে পড়েছি আমি আজকে, জাকজমক একটা আড্ডা হবে শিওর, তবে আপনি চাইতেই পারেন আড্ডায় একটা আড্ডা হবে, কারণ আমার গানটাই কিন্তু এটা, চাইতেই পারো টু অর্থহীনের, শুনতে থাকুন সঙ্গীত এখন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ঢাকা মেট্রো 9040 আড্ডা, এবং অবশ্যই রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে আমি আছি অনেক অনেক কথাবার্তা গান নিয়ে। যদিও এক ঘন্টা কথা বলে ফেলেছি, গান হয়ে গেছে, আরো দুটি ঘন্টা বাকি, সেই দ্বিতীয় ঘন্টারই প্রথমেই কিন্তু এসে হাজির হলাম আপনার সামনে। যারা এই মুহূর্তে টিউন করেছেন 90.4, সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং অবশ্যই আপনাকে আসলে আমি মনে করিয়ে দিতে চাই, আজকে একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর খুবই সহজ যদি আপনি আসলে একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি, মানে তুমি আমাকে খাওয়ার জন্য কিনবে কিন্তু আমাকে খাবে না, এটার উত্তর কি হবে? SMS WhatsApp এ জানাতে পারেন আপনার উত্তর 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। আর ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM। তো অনেকেই আছেন, জিসান আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রংপুর থেকে। জিসান লিখেছেন, সিয়দ ভাই নাকি রাগ করলা? না না না, রাগ করি নাই, ধন্যবাদ। এটা বর্তমানে একদম সবচেয়ে ভাইরাল ডায়লগ এই মুহূর্তে। যাই হোক, সুমাইয়া সিফা আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, স্বাগত জানাচ্ছি সিফা আপনাকে। তো হইদুল ইসলাম বলছে আজকের প্লে লিস্টে গানগুলো খুব সুন্দর এবং চমৎকার এবং জমজমাট। ওকে, থ্যাংক ইউ। তো হইদুল, আপনি আজকে গানগুলো খুব বেশি ভালো করে অনুভব করছেন আসলে। এখানে আছেন অহনত, দাদার উত্তর খুব সহজ কিন্তু আরো পরে বলবো। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম 7টা পর্যন্ত, দেখা যাক। অহনা ইসলাম গেছে, রং চা আসলে কোন রঙের চা? খুবই দামি প্রশ্ন, রং চা আসলে কোন রঙের চা? আপনি যদি রং নিয়ে খুব বেশি কনফিউজ থাকেন তাহলে আপনি বলে দেবেন রং চা মানে এটা রাইট চা না, এটা একটা রং চা, ঠিক আছে, মানে এটা ভুল একটা চা। এইভাবে চিন্তা করবে তাহলে একটা দিয়ে পেয়ে যাবে না। রং যদি চিন্তা করতে চান, বিভিন্ন রঙের চা হতে পারে। আমাদের এই জায়গায় সিলেটি বন্ধুরা অনেক আছেন, সিলেটে কিন্তু অনেক রঙের চা পাওয়া যায় আমার দেখা মতে বা জানা মতে, এরকম অনেক জায়গায় আছে। তো অহনা, যদি আপনার কাছে কঠিন মনে হয় রংটাকে ভাগ করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি ওই যে রং চা ওইভাবে বলতে পারেন, ভুল চা অথবা লাল চা বলতে পারেন, কারণ একটু লাল লাল থাকে এবং অনেকে লাল চাই বলে, তো আপনি সেটাও বলতে পারেন। আমি যদি আপনার এই উত্তর দিতে চাই, যদি রঙের দিক দিয়ে দিতে চাই, তাহলে বলবো লাল রং। আচ্ছা অহন ইসলাম হয়েছেন, আচ্ছা ওনারটা তো পড়লাম আমরা, এদিকে আছেন আরো যে যে বন্ধুরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মোহাম্মদ শাকিল শুভ বিকাল জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে শুনছেন আমাদের এই বন্ধু। আমার মামা জাহাঙ্গীরকে সাথে নিয়ে, ও ওকে, আমাদের বন্ধু জাহাঙ্গীরকে সাথে নিয়ে, তারা তো আপনি আসলে ভাগ্নে হয়ে গেলেন, যাক খুবই ভালো লাগলো। জাহাঙ্গীর, আপনি যে আরো আত্মীয় বা পরিজন নিয়ে আমাদেরকে শুনেন, এটা খুব ভালো লাগলো এই ব্যাপারটা জেনে। আর এদিকে তো ঘুরে যাচ্ছে আবার আরেক কাহিনী, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে Day 4, এবং সেখানে হচ্ছে আমাদের দরকার 3টা উইকেট আর পাকিস্তানের দরকার 121 রান। এখন কি যে হবে, তারপর আমরা আমরা আশা করছি যে এই ম্যাচটাও আমরা জিতে যাব। গতবারটা তো আমরা আসলে খুব ভালো পারফর্ম করেছিলাম, এইবারও আশা করি ইনশাল্লাহ আমরা একটা ধবল ধোলাই দিতে পারবো, লেটস সি কি হয়। আচ্ছা এদিকে SMS আছেন যারা, তাদের কথাগুলো পড়বো, তবে এই মুহূর্তে আমার মনে গানে যাওয়া দরকার। গানের পরে এসে অনেক বন্ধুরা SMS করে রেখেছেন, SMS গুলো পড়বো আমি, তবে গানে যাওয়ার আগে আমি আপনাকে অবশ্যই বলতে চাই আজকের যে ধাঁধাটি, ধাঁধাটি হচ্ছে তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি, এটার উত্তরই আমাকে জানিয়ে দিন ঝটপট করে। আর চলে যাচ্ছি গানে, রনির গান না, শুনতে থাকুন সঙ্গে থাকুন। রনির গান না মানে আর কি রনির গান, গানের নাম না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
2: You are listening to Dhaka FM 90.4 এবং আপনার সঙ্গে আপনার বন্ধু সিফাত আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। আড্ডা কিন্তু জমে গেছে, কারণ অনেক বন্ধুরা এখন আবার জয়েন করে মানে চেষ্টা করছেন যে আজকের ধাঁধাটা সঠিক উত্তর দেওয়ার জন্য। তো এই মাত্র যারা টিউন করলেন 90.4 তাদেরকেও আমি কেন বঞ্চিত করব, তাদের উদ্দেশ্যে আমি ধাঁধাটা আরো একবার বলে দিতে চাই। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না। আমি কি মানে তুমি আমাকে খাওয়ার জন্য কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি, এটার উত্তরই জানতে চেয়েছি। জানিয়ে দিতে পারেন আমাকে আমাদের ফেসবুক পেজে আমার পোস্টের নিচে কমেন্ট আকারে facebook.com/ILoveDhakaFM, এটা হচ্ছে আমাদের ঠিকানা। এবং আপনি চাইলে আমাকে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মানে উত্তরটি জানাতে পারেন 01841904904। অহনা ইসলাম লিখেছেন, 4 বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে ব্রাজিল টিমে নেইমার ব্রোকে দেখব, তাই খুব এক্সাইটেড। শুধু দোয়া করি সে যেন নতুন কোনো ইঞ্জুরিতে না পড়ে। অবশ্যই আমরা আসলে খেলা এনজয় করতে চাই, নেইমার যুক্ত হওয়াতে খুবই ভালো লাগছে, যেন ব্রাজিলের একটা মজা পাবো আসলে খেলাটা দেখে। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি কোনো অন্য কোনো দলের এন্টি না, আসলে আমি পছন্দ করি যে যেই টিমই ভালো খেলে বা যে প্লেয়ারই ভালো খেলে তাদের খেলা পছন্দ করি। নেইমারের খেলা আমার খুব ভালো লাগে, কিন্তু তার একটা জিনিস আমার খারাপ লাগে যে তিনি, এটা আসলে আমি তাকে দোষ দিব কিনা আমি জানি না, মানে তিনি খেলার চেয়ে ইঞ্জুরিতে থাকেন বেশি। সো আমরা আসলে তার খেলা দেখতে চাই বেশি করে, ইঞ্জুরিতে থাকলে তো দেখতে পারি না, এটা তো সমস্যা। তো দোয়া রইল এবার যেন আসলে তেমন কোনো ঘটনা না ঘটে বা তিনিও যেন বেশি ইঞ্জুর্ড না হয়ে যান নিজের কারণেই। তো আমি বলেছিলাম যে মানে এসে আবার SMS পড়বো আমার বন্ধুদের, তো SMS গুলো পড়ে ফেলি।

আজকে দাদা একটু বলুন, অলরেডি বলে ফেলেছি বন্ধু, নিশ্চয়ই আপনি শুনেছেন। ও সিফু দাদা, আমার মনে হয় না আর রেডিও শুনতে পারবো। হ্যাঁ, কি হলো, কেন, কি হয়েছে? আচ্ছা, রেডিও শোনা থেকে অবসর গ্রহণ করতে হবে আফরিন। আর আফরিন এখন চলে গেলে আর কি করব বলেন, বন্ধুত্ব ভালোবাসা এগুলো তার জোর করে হয় না, চলে গেলে চলে যাবেন, ভালো থাকবেন, যেখানেই থাকেন সুস্থ থাকেন, দোয়া করি। আচ্ছা, লিখেছেন জাকিয়া, আমি আজকে নতুন জয়েন ফ্রম পাংপুর কুই। আচ্ছা, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রাপ্তি আছেন আমাদের সঙ্গে, প্রাপ্তি আর একটু ভাবেন না। আচ্ছা, এখানে আছেন, কি অবস্থা ভাইয়া, দাদার উত্তর, তারপর তিনি অনেকগুলো উত্তর দিয়েছেন, তারপর বলেছেন ভাইয়া কথা গানটার গানটায় আপুটাকে, আজকের প্লে লিস্টটা সুন্দর, চট্টগ্রাম থেকে সুমাইয়া। সুমাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, উত্তর দিলে যে কোনো একটা দিতে হবে বন্ধু। আর আপনি বলেছেন কথা গানটার আপুটাকে, কথা গানটার আপুটার সাথে আমার পরিচয় হয়েছিল সেই গানের শুটিং করতে যেয়ে। এটা আমার জীবনের প্রথম মিউজিক ভিডিও ছিল, এবং সেখানে আমি শ্যুট করতে যেয়ে আসলে তার সঙ্গে আমার পরিচয় হয়, এবং তার নাম হচ্ছে সাবিহা রিঙ্কু। তিনি একজন অভিনেত্রী, তার নাটকও পাবেন বিভিন্ন জায়গায়, এবং তার নাম দিয়ে সার্চ দিলে পারবেন, সাবিহা রিঙ্কু। এবং তিনি মডেল প্লাস হচ্ছে ফ্যাশন ডিজাইনার, সবকিছু মিলেই। তো তার পরবর্তী থেকে তিনি আসলে আমার খুব ভালো একজন, কি বলে এটাকে, বন্ধু বলতে পারেন। তার সঙ্গে আমার যোগাযোগ হয়, মাঝে মাঝেই যোগাযোগ হয়, এবং তার আগ পর্যন্ত, মানে ওই কথা গান রিলিজের আগ পর্যন্ত তার সঙ্গে আমার পরিচয় ছিল না। আমি বরং সেই লোকেশনে যেয়ে তার সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং পরিচিত হয়। এবং আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোনো কনসেন্ট্রেশনই ছিল না ওদিকে, আমার আসলে একটা নার্ভাসনেস কাজ করছিল, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও, এবং ক্যামেরার সামনে আসলে ওই যে বারান্দা থেকে পানি ফেলা, তারপরে হাতে চুইংগাম লাগানো, আরও অনেক কিছু ছিল, ইট মারা, তো সবগুলোর ভিতরে আমি একটু বেশি আর কি বলে এটাকে নার্ভাস হয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপরেও আমি চেয়েছিলাম যে না, আমার এক্সপ্রেশনগুলো বা আমি যেন একদম অরিজিনাল ক্যারেক্টারটা শো করতে পারি, এবং আপনাদের ভালোবাসায় আসলে বুঝতে পেরেছি কিছুটা হলেও পেরেছি। আচ্ছা ভাইয়া, আমি তারমিন, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, তারমিন ভাবেন আর একটু ভাবেন। আচ্ছা, সবাই অনেকেই না, মানে এই ধাঁধার উত্তরটা দিতে যে একটা সূক্ষ্ম ভুল করছেন, এটা যেন একটা হিন্টস দিলাম, একটা সূক্ষ্ম ভুল করছেন, একটু চিন্তা করেন। আচ্ছা, দাদার উত্তর হলো খুব সোজা, মানে আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের সিলেটি তমা দিয়েছেন, ওকে তমা, ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আমি কি 21 মে চা পাঠাই দিব পার্সেল করে, গুলশান এক নাবনা টাওয়ার 15 ফ্লোরে, শাহজামাল ইসলাম ফ্রম রংপুর। যদি চান, আর সবচেয়ে বড় কথা হচ্ছে চা পাঠানোর জিনিস না, তো চা একসাথে বসে খেলে না মজা লাগে, ওই যে আমার ওই বন্ধু বলছিলেন আর কি, যদি পাঠাতে চান পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রুসাবে লিখেছেন ভাইয়া আনসার তো পাচ্ছি না, কি করব, হিন্টস দেন, ওই যে হিন্টস দিলাম তো একটু আগে, প্লিজ ভাইয়া আপনার থেকে একটা সাজেশন চাই, আমি কি কোশ্চেন করতে পারি, কোন বিষয়ে কোশ্চেন করবেন এটাকে জানতে হবে। আর আপনি যদি বলেন যে ধাঁধার উত্তর কি হবে, তাহলে তো উত্তর আমি এখন বলবো না যথাসময়ের আগে। তো নুসাইব, আপনি বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। আচ্ছা, ফাহিম রংপুর থেকে আছেন, ভাইয়া একটা ধাঁধা, না ধাঁধা তো আজকে পড়বো না বন্ধু, অলরেডি একটা ধাঁধা দিয়ে রেখেছি, ধাঁধার ভিতরে আবার ধাঁধা দেয় কিভাবে। সালিহুল লিখেছেন, ভাই এবার ঈদ প্রোগ্রামে কি কি নিউ প্রোগ্রাম অ্যাড হবে ঢাকা FM-এ, সেটা জানতে হলে, শুনতে হলে, দেখতে হলে সালিহুল আমাদের সঙ্গে থাকতে হবে। অবশ্যই আপনি চাঁদ রাতের আগের থেকে বা চাঁদ রাত থেকে কিন্তু আমাদের পুরো টোটাল প্রোমো পেয়ে যাবেন আপনি, যে কে কখন কোথায় থাকছেন, এবং আমাদের ফেসবুকের পেজেও কিন্তু পোস্ট পেয়ে যাবেন কোন দিন কোন শোগুলো হচ্ছে, একেবারে দিনের শুরুতে এটা হচ্ছে আপনি জেনে যাবেন যে আজকে কি কি শো আছে। তো আশা করি নজর রাখবেন ফেসবুক পেজে, এবং অবশ্যই কান রাখবেন ঢাকা FM 90.4-এ, কারণ আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আরও বেশি পরিমাণ ভালো লাগবে, এবং আশা করি আমাদের যে ঈদের আয়োজনগুলো সেই আয়োজন আপনাকে আনন্দিত করবে বা আপনার ভালো লাগবে, আর আমাদের প্লেলিস্ট তো ভালো লাগবেই ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আছেন আরও অনেক বন্ধুরা, আমি আসলে কতগুলো পড়বো বুঝতে পারছি না। আচ্ছা, এখানে এক বন্ধু লিখেছেন, আমার আম্মা অসুস্থ, অথচ আমি তার থেকে শত মাইল দূরে, মাঝে মধ্যে কল্পনায় তাকে ছুঁয়ে দেখার ব্যর্থ চেষ্টা করি, কিন্তু বাস্তবতা যখন তাকে ছুঁতে দেয় না, তখন হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়, কখনো বা নিজের অজান্তেই বলে উঠি, স্বপ্ন ছোঁয়ার আশায় দূরে থাকা আর নয়, এবার চলে যাব তার আঁচল তোলে। এম হাসান। নিশ্চয়ই আপনি বন্ধু বেশ দূর থেকে শুনছেন, হয়তোবা দেশের বাইরে থেকে, অথবা আপনি হয়তোবা দেশের ভিতরে অন্য কোনো অঞ্চলে শুনছেন, কষ্টটা আমি আসলে বুঝি, এবং এটা আসলে ভয়ঙ্কর রকমের কষ্ট, নিজের মা বাবাকে রেখে একটা দূরের জায়গায় যাওয়া, নিজের পরিজন আত্মীয় স্বজন রেখে একটা দূরে থাকাটা, এটা অনেক কষ্টের। আমরা আসলে চিন্তা করি যে অমুকজন অনেক টাকা কামাচ্ছে, খুব ভালো পর্যায়ে আছে, আসলে আপনি যত টাকাই কামান না কেন, মনের ভিতরে আসলে যদি ওই সুখটা শান্তিটা না থাকে, সেই টাকা আসলে একটা সময় ভ্যালুলেস। এবং আপনার আমার কাছে মনে হতে পারে যে
প্রথম প্রথম ওই জিনিসটা খুব ভালো লাগতে পারে যে না ফাইন কোটি টাকা হলে আসলে কেমন হয়, কিন্তু যখন পেয়ে যাবেন তখন দেখবেন কোটি টাকার সঙ্গে কোটিটা টেনশনও আসবে, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য আসলে আপনি যখন যোগ্যতা অর্জন করবেন, আপনি যখন দক্ষতার সঙ্গে আপনার কোনো কাজ এগিয়ে নিয়ে যাবেন, তখন সেটার স্টেবিলিটিটা অনেক লং হয় এবং আপনি সেখানে থেকেও শান্তি পাবেন, আপনি বলতে পারবেন যে আমি পরিশ্রম করে জিনিসটা করেছি। এটা হচ্ছে এক একটা বিষয়। যাই হোক, অবহেলা করা যাবে না আসলে কোনো কিছুকেই, সব কিছুরই দাম আছে, সব কিছুরই মূল্য আছে, তো কোনো ধরনের কোনো অবহেলা না। তবে অবহেলা করা না বলার পরেও দেখলাম আমার প্লেলিস্টে অবহেলা গানটি আছে, সেটা গেয়েছেন হচ্ছে সোমলতা আচারিয়া চৌধুরী, এবং আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা মেট্রো 9040।

সময় কিন্তু বেশি নাই, এই সময়ের মধ্যেই কিন্তু দিতে পারে, মাত্র 15 মিনিট আছে, এই 15 মিনিটের মধ্যে কিন্তু যারা এখনো ধাঁধার উত্তর দেননি উত্তরটা কিন্তু দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমি দিব না, না দিলেও না দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আপনার উদ্দেশ্যে কিন্তু ধাঁধাটা আরো একবার বলে দিতে চাই, সেটা হচ্ছে তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি, এটা হচ্ছে আজকের ধাঁধা, ঠিক আছে? তুমি আমাকে খাওয়ার জন্য কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি, এটার উত্তরই জানতে চেয়েছি। অনেক বন্ধু, আসলে অনেক বন্ধু আজকে উত্তর দিয়েছেন, সঠিক ভুল সব মিলিয়ে ঝিলিয়ে আছে আসলে। তো সেক্ষেত্রে আরেকটু ওয়েট করতে হবে 15 মিনিট, অনেক বন্ধু ওয়েট করছেন ইভেন যে আসলে তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা ঠিকঠাক কিনা, সেটার জন্যই 15 মিনিট একটু ওয়েট করতে, এখন 14 মিনিট হয়েছে। আচ্ছা, নয়ন ইউএনপি তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে ধন্যবাদ আপনাকে। ওহনা ইসলাম আছেন, আমি টেস্ট ম্যাচ তেমন না দেখলেও এই টেস্ট খেলাটা দেখছি, খুব টেনশন লাগছে কাল কি হবে ভেবে, বাংলাদেশ জিততে পারবে কিনা কে জানে, ইনশাল্লাহ আমরা জিতে যাবো, ব্যাপার না, 3 উইকেট তো আশা করি আমরা জিতে যাবো, যেহেতু আমরা এর আগের ম্যাচটা ভালো করেছি। একটা আলাদা কিন্তু কনফিডেন্স কাজ করে, খেলার আগের ম্যাচ জেতা থাকলে কনফিডেন্স লেভেলটাও সেই লেভেলের থাকে, তো সেইটা মনে হয় সেটা অবশ্যই আমাদের টাইগার্সদের আছে। অহন ইসলাম একটা উত্তরও দিয়েছেন, তন্নি বলেছেন আমার আর কমেন্ট করতে পারবো না কিন্তু শুনবো বাটন ফোন দিয়ে পুরোটা সময়, ফোনে চার্জ আর কারেন্ট না, মানে তারপর আমার বন্ধ হয়ে গেছে আর কি, নাই আর কি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তন্নি। জাকারিয়া হোসেন আছেন পাবনা থেকে, শুনছি, কেমন আছেন ভাইয়া? জাকারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকারিয়া একটা উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি আর্জেন্টিনা সাপোর্ট করে। ওকে, আমরা খেলা নিয়ে অনেক অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, খেলাটা একটু আসুক। তার আগে তো আমাদের সবচেয়ে বড় একটা উৎসব বাকি, সেটা হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। সো সেটা নিয়ে আমরা আসছি সামনেই, ঈদের ভিতরে দেখবেন যে অনেক অনেক আয়োজন নিয়ে আমরা থাকবো আপনার সঙ্গে। আচ্ছা, তন্নি লিখেছিলেন ঢাকায় গরম পড়ে কেমন আর বৃষ্টি হচ্ছে নাকি, চট্টগ্রাম গরম পড়ে। ঢাকায় এখন তন্নি বেশ ভালোই গরম আছে, বৃষ্টি তো দেখতে পাচ্ছি না আপাতত, তবে সন্ধ্যার পরে একটা আমাদেরকে আশা দেখায় যে বৃষ্টি মাখা একটা গন্ধ আসে, এরকম একটা বাতাস আসে, সুগন্ধ বলবো, সুঘ্রাণ বলবো, তো এরকম আসে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বৃষ্টি আসে না। যেমন গতকালকেই প্রচণ্ড রকমের একটা ঘূর্ণিঝড়ের মতো হলো, তারপরে বৃষ্টি আসলো অল্প, তারপর কিন্তু আর ছিল না। তো আসলে এইভাবেই চলছে, বৃষ্টি আসে তো আসে না, রোদ আসে তো আসে না, এইভাবেই চলছে আর কি। তবে চট্টগ্রামের বন্ধুদের কাছ থেকে অনেক কথা পাই যে তাদের ওইখানে অনেক গরম আর কি। ওকে, এখানে আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা, এক বন্ধু লিখেছেন হাস্যকর ভাইয়া, কি কি হাস্যকর, এটা হচ্ছে রাব্বি বড় ভাই জাহাঙ্গীর, আচ্ছা এটা হচ্ছে আবার জাহাঙ্গীরের ছোট ভাই নাকি রাব্বি, যাক জাহাঙ্গীর আস্তে আস্তে পুরো আর কি পরিজন বা আশেপাশে যারা আছেন সবাইকে নিয়ে যুক্ত হচ্ছেন, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ এবং জাহাঙ্গীর বিশেষ ধন্যবাদ পায় আসলে, থাকবো পুরোটার সময়। ওকে, অবশ্যই থাকবেন পুরোটার সময়। এবং হাস্যকর ভাইয়া বলেছেন হচ্ছে আরেকজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুর নাম লিখেন নাই, আচ্ছা নামটা লিখলে ভালো হতো, হাইসিবাদ ভাই কেমন আছো, মজার আমসত্য, ওই যে আমসত্যর কথা যিনি বলেছেন, নাম তো বলেন নাই, আমসত্য যাবো কার কাছে। আচ্ছা, তারপর তিনি ধাঁধার উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এদিকে অঙ্কুর যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনার প্রোগ্রামের সাথে যুক্ত হলাম, আপনাকে শুনছি, খুব ভালো লাগছে ভাইয়া, আজকের ধাঁধার উত্তর হলো, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না সঠিক ভুল কিছু বলবো না, আজ কিছুটা সময় অপেক্ষা করেন, তারপরে সঠিক উত্তরটা আমি অবশ্যই জানিয়ে দিব যে আজকের সঠিক উত্তরটা কি ছিল আজকের ধাঁধার। আচ্ছা, একটা কথা বলেছি, মোটামুটি এটা হিন্টসই বলা যেতে পারে, যে অনেকেই খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছেন কিন্তু অনেকের এই কনফিডেন্টলি যে উত্তরটা দিয়েছেন সেটার মধ্যে একটা সূক্ষ্ম ভুল আছে, বা একটা এই প্রশ্নটার মধ্যে একটা সূক্ষ্ম মানে ব্যাপার আছে যেটা হয়তো বা আপনি স্কিপ করে গেছেন। আচ্ছা, যাই হোক, সিলেটের রং চায়ের আবার ফিকা চা, ও কয় আমার প্রিয় চা, আচ্ছা ফিকা চা না, আশীর্বাদ ভাই চলে আসলাম, আমি আকলিমা সিলেট থেকে, কি খবর, আসেননি বালা, খাইসেননি ভাত, বাড়ির কি সংবাদ, ওহো জানতে করবেন না ভুল, গরু দেখতে ভালো লাগে না, গরুর দৌড়ানি খেতে ভালো লাগে, কোনটা গরুর, আমার দেখতে ভালো লাগে, দৌড়ানি খেতে ভালো লাগে না, এবং আমি নিরাপদ দূরত্ব বজায় রেখেই থাকার চেষ্টা করি, তবে যখন গরু কিনতে যাই বা যেতাম তখন দেখা গেছে যে তখন তো গরু এত দূর থেকে তো দেখা যাবে না, তো মনের ভিতরে একটা ভয় সবসময় ছিল যে গরু কখন আর, আপনি দেখবেন যে এটা নিয়ে আসলে এই গরু হাট এগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের সামনের আয়োজনগুলোতে কথা বলবো, তো আজকে না হয় আমরা একটু ধাঁধা নিয়েই থাকি, ধন্যবাদ আপনাকে আপনার কথার জন্য। এবং ফিকা চা জানলাম যে সিলেটি সেই চাকে বলা হয় ফিকা চা। আচ্ছা সিফাত ভাইয়া, জয়েন হয়ে গেলাম তোমার বন্ধু রায়ান, ওকে রায়ান, শুনছি রংপুর থেকে তোমার ধাঁধার উত্তর, আচ্ছা তারপর তিনি একটা উত্তর দিয়েছেন। আচ্ছা বন্যা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, শুনছি আপনাকে, আমার ফ্রেন্ড আতিরাকে সাথে নিয়ে, আতিরা সুন্দর নাম, আচ্ছা বন্যা এবং আতিরা
রাদার আনসার মেবি, তারপর তিনি উত্তর দিয়েছেন নট শিওর। ওকে, শিওর করে দিলে উত্তরটা নিতে পারতাম। তবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। রংপুরের বন্যা এবং আতিরা, সুন্দর নাম, আতিরা নামটা খুবই ডিফারেন্ট। আচ্ছা, সিলেট থেকে প্রিয়া, টাকা ছিল না ফোনে তাই এস এম এস করা হয়নি। আচ্ছা, সমস্যা নেই, এখন তো পেলাম আপনার এস এম এস। আচ্ছা, আরো কথাবার্তা আছে, সেটা না হয় আমি পরবর্তী ঘন্টায় এসে একেবারে উত্তরের সাথে সাথে বলবো, ঠিক আছে? তবে এই মুহূর্তে গানে চলে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে দিব্যা কুমারের জি কারদা জোস, একটা গান। শুনতে থাকেন, সঙ্গে থাকেন ঢাকা এফএম 90.4 এর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শেষ ঘন্টা শুরু হয়ে গেল, চলছে ঢাকা মেট্রো 9040 এবং উত্তর দেওয়ারও সময় হয়ে গেছে। মানে আজকে যে ধাঁধাটা আমি একেবারে পাঁচটা বাজে এসে আপনাকে দিয়েছি, সেই ধাঁধার সঠিক উত্তর দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে, মানে কনফার্ম করার উত্তরটা। তো আজকে যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে যে তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? তো অনেকে অনেক উত্তর দিয়েছেন, কেউ বলেছেন তেজপাতা, এটা সেটা। আমার প্রশ্ন, যারা তেজপাতা লিখেছেন, তেজপাতা খাওয়ার জন্য কেউ কিনে? সেটা তো জানে, মানে যারা কিনে মানে তারা জানে যে এটার একটা আসলে ফ্লেভারের জন্য বা রান্নার কাজের জন্য, কিন্তু ওইটাকে খাওয়ার জন্য কিন্তু কেনা হয় না। হ্যাঁ, ওইটাকে হচ্ছে যে ওই খাবারটার বা আপনার রেসিপিটার মানে স্বাদ বাড়ানোর জন্য, ঘ্রাণ বাড়ানোর জন্য ওইটাকে, আমি যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে আসলে ওই আপনার তেজপাতা বলেন, বা অনেকে আবার এক একজন এক এক উত্তর দিয়েছেন অবশ্য, কোনটা রেখে কোনটা বলবো। যেমন আমাদের অঙ্কুরে লিখেছিলেন তেজপাতা, তার সাথে সাথে আর অনেকে লিখেছেন আসলে তেজপাতা, তো এটা আসলে হবে না। এটার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে, অনেকে দিয়েছেন অবশ্য সঠিক উত্তর, সঠিক উত্তরটা হচ্ছে প্লেট বা বাসন। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা লিখেছিলেন প্লেট বা বাসন, কারণটা হচ্ছে আপনি প্লেট কিনেন কিন্তু খাওয়ার জন্যই, নাকি? প্লেট তো আপনি সাজিয়ে রাখার জন্য কিনেন না, তো সেই ক্ষেত্রে প্লেট আপনি খাওয়ার জন্য কিনেন কিন্তু প্লেটটা আপনি খান না, প্লেটে রেখে আপনি খান। তো দাদার এই সূক্ষ্ম ব্যাপারটা ছিল এইখানে, ঠিক আছে? তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, ব্রিলিয়ান্ট বন্ধুরা আমার, অনেকে আবার আসলে কপি করেছে আরেক জায়গা থেকে জেনে শুনে এসে, যাক যেভাবেই হোক আমি তো উত্তর পেয়েছি তার মাধ্যমে। তো অভিনন্দন আমার সকল বন্ধুকে, এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা আসলে চেষ্টা করছিলেন তারা আসলে অনেক কষ্ট করছিলেন, বোঝা যাচ্ছিল যে কোনোভাবে উত্তরটা পারতে হবে, কিন্তু আসলে আরেকটু ঠান্ডা মাথায় যদি ভাবতেন আমার মনে হয় যে উত্তরটা পেয়ে যেতেন। বাট ব্যাপার না, নেক্সট আবার যখন দিব দাদা তখন আবার সঠিক উত্তর দিয়ে দিবেন, নো প্রবলেম, কারণ আমি তো আছি ইনশাল্লাহ। যদি থাকি সামনে আরও কথাবার্তা হবে, আড্ডা হবে, এবং তখন আরও ধাঁধা হবে, সেই ধাঁধার ভিতরে অবশ্যই সঠিক উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, আর এদিকে যারা যারা আসলে লিখেছেন কথাবার্তা, কথাবার্তাগুলো অবশ্যই তো পড়তে হয়, এত কষ্ট করে আমার বন্ধু লিখে। মিথিলা ইসলাম লিখেছিলেন তেজপাতা, জি না, আপনার উত্তরটা হয় নাই। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে যারা, জাকারিয়া হোসেন ধীরে ধীরে, না গানের রিকোয়েস্ট করে, তো বন্ধু জাকারিয়া আসলে গানের রিকোয়েস্ট আমি রাখতে পারি না, যদি প্লে লিস্টে থাকে তাহলে প্লে হবে। অহনা লিখেছেন খাবার প্লেট ও চামচ, ইয়াস অহনা ইসলামের উত্তরটা হয়েছে, আমার উত্তরটা কি হয়েছে ভাই? একদম পারফেক্ট হয়েছে। নয়ন লিখেছিলেন প্লেট বা বাসন, একদম হয়েছে। অহনা ইসলাম লিখেছেন, আচ্ছা অহনা ইসলামের কথা আমরা পড়েছি। আর এদিকে আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বন্ধুরা, আমাদের লন্ডনি বন্ধু আরিফ যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আরিফ, কই ছিলেন আপনি এতদিন, আপনাকে বহুদিন পরে দেখলাম, ঘটনা কি বলেন তো? খুব বেশি ব্যস্ত নাকি ভুলে গেছেন কোনটা? এটা তো বলা যাবে না যে আমি ব্যস্ততার কারণে, আমি তো বলতে পারবো না যে ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি, আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারিনি। সো আমি তো ছিলাম, আপনি কই ছিলেন? আচ্ছা, এদিকে এখানে কবিতার মতো আছে, তিনি লিখে আর কি আমাকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি লিখতে ভালো হতো, এখন কবিতা আসলে পড়তে পারবো কিনা, যাই হোক। এখানে যারা আছেন আর এস এম এস এর মাধ্যমে তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। সাদিয়া আফরিন আছেন আমাদের সঙ্গে, আমি তোমার নতুন বন্ধু নাকি? আচ্ছা, আমি তোমার রেগুলার লিসেনার কিন্তু কখনো টেক্সট করিনি, তোমার ধাঁধার উত্তর দেওয়ার জন্য টেক্সট করলাম, উত্তরটা হলো তেজপাতা, জি না হয় নাই উত্তরটা। আচ্ছা, ধাঁধার উত্তর হবে তেজপাতা, বললাম না যে অনেকে এই ভুলটা করেছে, তেজপাতা আসলে কেউ খাওয়ার জন্য, আসলে আমার জানার মতে আর কি, যে আমরা যেভাবে ইউজুয়ালি খাই খাওয়ার জন্য, সেটা রান্নার মানে স্বাদ বাড়ানোর জন্য, ঘ্রাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা সিরাজ ভাইয়া, হ্যাঁ কি না বলো, উত্তর হবে তেজপাতা, না উত্তর হয় নাই, কারণ আমি এতক্ষণ ছিলাম, এখন আর থাকতে পারবো না, রংপুর থেকে বলছি রাশি, রাশি যাক সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার মনে হয় এইটা পানি বা ওয়াটার, আবার কেউ কেউ জমিও লিখেছেন আবার। আচ্ছা, ওইটা লজিকটা খুঁজে পাইনি যে কেন এরকম মনে হলো। ও আচ্ছা, হয়তো ভাই এটা কেউ চিন্তা করেছে যে জমি কিনে রাখে কিন্তু জমি সেটা ই কর মানে নিঃশেষ হওয়ার আগে আমরা নিঃশেষ, আমরা মারা যাই, জমি থেকে যায়, কিন্তু বন্ধু জমি তো আমরা খাওয়ার জন্য আসলে করি না। ওইটা আসলে একটা কথার কথা বলে যে এটা আমি বিভিন্ন অঞ্চলের ভিতরে বলে যে আমি এই জায়গার অংশটুকু খেতে চাই, বাট তার মানে তো এই না সে জমি খায়, সে জমিটা ব্যবহার করে, জমিটার ভিতরে সে স্থায়ীভাবে থাকে, অথবা জমিটা সে ভাড়া দেয়, অথবা সে জমিটা ব্যবহার করে, জমিটা সে খায় না কখনো। আচ্ছা ভাইয়া, আমার মনে হয় এটা পানি বা ওয়াটার, এটা আমরা পড়লাম একটু আগে। আদিল লিখেছিলেন, তোমাকে বহুদিন ধরে শুনি, নাম্বার না জানায় এস এম এস দিতাম না, কি বলেন? আমি তো কিছুক্ষণ পরপরই নাম্বার বলি ভাইয়া, যদি ওকে, আমি আদিল, ইট ইস মাই ফার্স্ট এস এম এস লালমনিরহাট থেকে। আদিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু বন্ধু গানের রিকোয়েস্ট আসলে রাখতে পারছি না, দুঃখিত। আচ্ছা হ্যালো ভাইয়া, আমি তোমার নিউ লিসেনার, আমার নাম সাদিয়া ফ্রম লালমনিরহাট, ধাঁধাটির আনসার হচ্ছে তেজপাতা। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ম্যাক্সিমাম এই সূক্ষ্ম ভুলটা করেছে আসলে। হৃদয় ভাইয়া, হৃদম ভাইয়া কোথায়, হৃদম ভাইয়ার আইডি নেমটা বললো, যে না এটা তো আসলে কি বলা যায়, আমি কারো ব্যক্তিগত আইডি বা এটা কি এরকম পাবলিকলি বলতে পারি? আপনি বলেন, আপনি নিজে চিন্তা করেন।
হাই ভাইয়া কেমন আছো, অনেকদিন পর তোমাকে শুনছি। আমি মিম চিটং থেকে, মিম স্বাগত জানাচ্ছি আপনাকে। এতদিন কই ছিলেন আপনি, এখন তো আসলে খুশির চেয়ে এখন আরো কি বলে অভিমান বেশি হচ্ছে। আচ্ছা, আব্বু রেডিও শুনতে নিষেধ করে চুপ করে শুনছি, মশাও আছে, এটা কম ভালোবাসা আর কেমন দোয়া, এটা মনে হলো আমি শ্বশুর বাড়ি চলে গেছি। আমার দাদার উত্তর দিতে ভালো লাগে না, ভালো লাগে না, পারেন না কোনটা। আচ্ছা, আশেপাশে কাউকে পেলাম না, আব্বুকে বলবো না থাক, পায়ে জুতা আছে কি করতে পারে জানেনি তো, মাজন হবে মনে হয়, আফরিন। আচ্ছা, নিষেধ করে চুপ করে শুনছি। আচ্ছা, বাবা নিষেধ করেছিল আফরিন, তাই তো? যাক, বাবাকে বুঝিয়ে বলবেন, বাবার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করে ফেলবেন। বাবা বাবা মার জায়গা থেকে, তাদের জায়গা তো ঠিকই আছে, তারা তো চিন্তা করবেই, যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে, আপনারাও এটা ক্লিয়ার করবেন। সালিউর রহমান লিখেছেন, দাদার আনসার ফ্যান, বিস্তারিত বলি, আমরা ফ্যান কিনি বাতাস খাওয়ার জন্য, আমরা বাতাস খাওয়ার জন্য, আপনার প্রশ্নে আপনার ধরা খেয়েছেন, দেখেন, কিনি বাতাস খাওয়ার জন্য, কিন্তু আমরা ফ্যান খাই না, বাতাস খাই। আমি এটা কিন্তু একবার বলিনি যে কিনি, কিন্তু ওইটার মাধ্যমে আরেকটা জিনিস খেতে চাই কিন্তু সেটা পারি না, বিষয়টা কিন্তু এরকম না, ফ্যান আমরা খাই না, ফ্যান আমাদের বাতাস দেয়। আপনি ডিরেক্ট বলতে পারতেন যে আমরা তো বাতাস খাওয়ার জন্য কিনি কিন্তু বাতাস খাই না, কিন্তু আমরা তো বাতাস খাই। সো এটা মানে আগা করা পুরোটাই আর কি ভুল। যাই হোক, আরও কথাবার্তা আছে, সেগুলো পড়বো একটু পরে, এসে পড়ি না হয়। আর এই মুহূর্তে যে গানটিতে যাব সেটা হচ্ছে ঘুমন্ত শহরে। গানটি সম্পর্কে আসলে আমার নতুন করে কোনো কিছু বলার নাই, কারণটা হচ্ছে এই গানটি আমাদের সবার প্রিয় প্রয়াত আয়ুব বাচ্চু স্যারের এবং এলআরবি ব্যান্ডের, এটা হচ্ছে ঘুমন্ত শহরে। তবে যেই ভার্সনটি আমরা প্লে করছি এটা কিন্তু নতুনভাবে আবার করেছেন হচ্ছে জোহাদ, রাফা, শাকিব, ফুয়াদ, BHN, তারা ট্রিবিউট জানিয়েছেন। তো আমরা ওই গানটি তাদের এই ভার্সনটা শুনে ফেলবো, অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল।
0: জয়ী 200 জন, অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল। আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত

35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। ঢাকা মেট্রো 9040।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে

অহনা ইসলাম আমাকে লিখেছে যে কদিন পর সবাই আপনাকে একটা কমন প্রশ্ন করবে, সেটা হলো আপনি কি গরু নাকি ছাগল? রাগ করলেন ভাইয়া? না রাগ করে নাই, এটা তো বাস্তব কথা। এটা রাস্তাঘাটে দেখবেন যে আপনি সবসময় মানে এটা হতেই থাকে যে কোরবানিদের আগ দিয়ে শুরু করে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে হাটে যাওয়া শুরু হয় এবং জানলা দিয়ে বারান্দা দিয়ে যে কে কোন গরু কিনলো, এটা অবশ্য হয় ঈদের তিন চার দিন আগে থেকে আর কি বেশি দেখা যায়। আর এটাই তো ভাই, গরু না ছাগল এবং কত কত নিল কত, এই কত থাকবেই এই জিনিসটা। সো রাগ করার কিছু নাই, তবে আপনার ভাইরাল ডায়লগটা ভালো লেগেছে আর কি, ভাইরাল ডায়লগটা আপনি কানেক্ট করেছেন। আচ্ছা বন্ধু, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, তবে কথাবার্তার পাল্লাটা আমরা এখানেই শেষ করবো, বিদায় নেওয়ার জন্য আবার আরও একবার আসবো, সমস্যা নাই। আরশি আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন খাবার প্লেট। হ্যাঁ আমরা উত্তর দিয়ে দিয়েছি, তো এখন তার নতুন করে উত্তর নিব না, তবে আপনার উত্তরটি হয়েছে। আরও আছেন আমাদের সঙ্গে জাকারিয়া হোসেন, ধীরে ধীরে। আচ্ছা ধীরে ধীরেই আমরা গানের কথা বলেছিলেন আর কি, গান তো প্লে করতে পারছি না। অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে লিখেছেন, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটা পড়ে দেওয়ার জন্য। অবশ্যই আপনাকেও ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন এজন্যই তো পড়লাম। আর এদিকে আমাদের যে আরিফ, আমাদের লন্ডনি বন্ধু, তিনি লিখেছেন একটু বিজি ছিলাম ভাইয়া, বাচ্চারা স্কুলে জয়েন করেছে তো স্কুল ডিউটি অ্যান্ড ওয়ার্ক নিয়ে ব্যস্ত জীবন কাটে এখনো। আচ্ছা অবশ্যই আমি বুঝি এই ব্যাপারটা। যাক আপনি সুন্দরভাবে আপনার সময় কাটান, আমরা এটি দোয়া করি, এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আড্ডায় যুক্ত হবেন। আশা করি যে আপনার ভালো লাগবে, আপনার সময়টা ভালো যাবে এবং সকলকে নিয়ে যুক্ত হবেন। আপনার ঘরে যারা আছেন, বেবিরা তো বেবি, বেবিরা তো হয়তো বা বুঝবে না, আপনার আরও যদি ঘরে মানুষজন থাকে সবাইকে নিয়ে কিন্তু যুক্ত হতে পারেন। অনেক ধন্যবাদ আরিফ, আপনি এত দূর থেকে শুনছেন এত ব্যস্ততার মধ্যে, জেনে খুবই ভালো লাগলো। আচ্ছা এদিকে আছেন এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা, আমি একটু এস এম এস গুলো পড়ি আমার বন্ধুদের, নাহলে আবার বলবে যে ফাঁকিবাজি করলে। সবসময় তো এস এম এস পড়ি না, মাঝে মাঝে কিন্তু একেবারেই পড়ি না, বলেই দিই যে আজকে আর এস এম এস পড়বো না। তো ঈদের আয়োজনগুলো আমাদের ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে দেখা গেছে খুব বেশি পরিমাণ এস এম এস কমেন্ট পড়া হয় না। আচ্ছা হ্যালো ভাইয়া কেমন আছো, বাড্ডা থেকে বৃষ্টিমণ্ডল, আজকে ধাঁধার উত্তর হলো তেজপাতা, হয় নাই বৃষ্টিমণ্ডল। যাই হোক, পড়ালেখার চাপে এখন আর ঢাকা এফ এম এ জয়েন হতে পারেন। আচ্ছা পড়ালেখা ঠিকঠাক মতো একটু সাইড করেন, মানে সাইড করেন মানে মোটামুটি গুছান, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন, সমস্যা নেই, আগে পড়ালেখা। একজন বন্ধু লিখেছিলেন তারবিন, তারবিন লিখেছিলেন চাপাতি জিনা এবং পেঁয়াজ পাতাও বলেছিলেন, দুইটার একটাও হয়নি। উত্তরটা তো বলে দিয়েছি, উত্তরটা হচ্ছে প্লেট বা চামচ বা বাসন যেটাই হোক। এখানে আছেন আরো কে, ভাইয়া কেমন আছেন, কোচিং থেকে এসে জয়েন হলাম, ইফতেকার ফ্রম হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ ইফতেকার ভালো আছি। আচ্ছা এখানে আমাদের আরেকজন বন্ধু, বন্ধু হচ্ছে সানিম, কেমন আছো, সাথে আছি, ওকে সানিম ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই ভাই আমাকে একটা গালি দেন প্লিজ, নওশিন ফ্রম উগান্ডা, গালি দিব কেন? আচ্ছা আমি এই নিয়ে চার দিন মেসেজ করলাম উগান্ডা থেকে, একদিনও তুমি একদিনও পড়লে না, উগান্ডার মেসেজ তো আসারই কথা না, এই জন্যই কনফিউশনটা হয়েছে যে এটা কোনো স্প্যাম বা ফ্রড নাকি বা ফ্রড মেসেজ নাকি আর কি। আমি এই নিয়ে, আচ্ছা এই ভাইয়া ঢাকা, আচ্ছা আমাকে একটা গালি দেন না, গালি তো প্রশ্নই আসে না। নওশিন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে ছিলেন। আসলে ব্যাপারটা হয় যে অনেক সময় আমার অনেক বন্ধুরা এস এম এস করেন, অনেক লিসেনাররা এস এম এস করেন, সেইগুলো পড়তে পড়তে একটু লেট হয়ে যায় অনেক সময়, এই জন্যই তো শোটা তিন ঘন্টা, নাহলে তো বলতাম পাঁচ মিনিটের শো, তারা যা যা লিখেছেন এখনই পরে শেষ করে দিব আর আসবো না, এরকম তো হয় না বন্ধু। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আতিরা না, ওর নাম হচ্ছে আতেরা, আতেরা রহমান, তা আতেরাও তো ডিফারেন্ট নাম, আতেরা সুন্দর নাম, একটু আমি ওই রি বলে ফেলেছি আর কি, আতিরা বলে ফেলেছি, ওই জায়গার মধ্যে হবে আতেরা, তবে আতিরাটা আসছে আমার ই থেকে, মানে থেকে ওই যে একটা ভিলেন ছিল কোন একটা সিনেমা আধিরা, আর এটা মোস্ট প্রবাবলি কেজিএফ ছিল নাকি, আধিরা মোস্ট প্রবাবলি কেজিএফ টু তে ছিল সঞ্জয় দত্তের নাম, সম্ভবত আমার ভুল হতে পারে এখানে। আচ্ছা আসমি সিলেট থেকে আছেন, ভাইয়া এভাবে টেক্সট দিলে তুমি বুঝো আমি যে তিন বোনের বড় বোন। হ্যাঁ বুঝি আমি, আসমি দেখলে, এবং তিন বোন আসমি অথবা তিন বোন, এই দুইটা জিনিস আমি দেখলে বুঝতে পারি যে না এই তিন বোনের এস এম এস এটা। ভাইয়া একটা ব্যাড নিউজ, আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব, সেখানে নেট কম থাকে, কথা বলতে পারবো না। আচ্ছা আসমি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেখানে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যেখানেই যান না কেন, গ্রামের বাড়ি যান, দেশের বাইরে চলে যান, তারপর আপনি শুনতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ফাহিম রংপুর থেকে আছেন, রংপুরে আকাশ মেঘলা, যেকোনো সময় বৃষ্টি হতে পারে। আচ্ছা তাহলে আমরা তো ঢাকায় আশাবাদী হতে পারি নাকি যে বৃষ্টি হবে, দেখা যাক। ফাহিম দোয়া করবেন আমাদের ঢাকায় যেন বৃষ্টি হয়। সায়েম অ্যান্ড সিয়াম আছেন আমাদের সঙ্গে, তিনি তারা উত্তর দিয়েছিলেন প্লেট এবং সঠিক উত্তর দিয়েছিলেন, ভেরি গুড। আচ্ছা তা আপনার শো শুনতে গিয়ে আমি হেডফোন ব্যবহার করতে হচ্ছে, তো করবেন, হেডফোন ব্যবহার করা কি খারাপ নাকি, হেডফোন ব্যবহার করবেন, কিন্তু শুধু হেডফোন দিয়ে আমাকে শোনা যায় ব্যাপারটা কিন্তু এমন না, অ্যাপেও শোনা যায় আমাকে। তার মানে আমার উত্তর হয়েছে হা হা হা তোমা, ইয়াস তোমা আপনার উত্তর হয়েছে, কংগ্রেচুলেশন। ভাইয়া কেমন আছেন, আমি সুমাইয়া, অনেকদিন পর
আচ্ছা তোমাকে শুনছি, অনেকদিন পর কেন, মাঝে শুনেন নাই কেন? আচ্ছা প্লেট তো খাওয়ার জন্য কিনে না, তো প্লেট কিসের জন্য কিনে? আচ্ছা ইউজ করে খাবার খাওয়ার জন্য। তো ধাঁধা তো ধাঁধা যদি ভেঙেই আপনাকে বলে দিই তাহলে কেন এটা ধাঁধা থাকবে? ওটা তো লোকে আপনাকে আমি ক্লাস নিচ্ছি, ওরকম হয়ে যাবে। ধাঁধাটা তো বুঝতে হবে আপনাকে। আমরা তো প্লেটটা কিসের উদ্দেশ্যে ব্যবহার, কিসের জন্য ব্যবহার করি? খাবার জন্য ব্যবহার করি। তেজপাতা কি খাবার জন্য ব্যবহার করি? ঘ্রাণের জন্য ব্যবহার করি। তো প্লেট তো খাবার জন্যই ব্যবহার করব। আচ্ছা আবার প্লেট কিনে ভাত খাওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে। তো আসলেই তো ভাত খাই, তাহলে কেমনে কি ভাই? সামিয়া ফ্রম রংপুর নিজেই কনফিউজ হয়ে গেছে। সামিয়া যা কনফিউশনের কোনো দরকার নাই, তো হয়ে গেছে তো এটার উত্তর। এটা আমিও যখন প্রথম পাই আমার কাছে মজা লেগেছিল, যাই ঘটনা তো সত্যি। আচ্ছা আর ব্যাপারটা এমন না যে দাদা আমি নিজে বানাই, দাদা তো এগুলো খুব কমন দাদা, এগুলো আসলে মানে আপনাদের জন্য আমি আসলে কালেক্ট করি। দাদার উত্তর হবে তেজপাতা, হ্যাঁ কি না শুধু বলো, না রাশি। আচ্ছা আমার জন্য দোয়া করবেন, কারণ জুনিয়রদের শনিবার আমাদের ক্লাস কি কই, আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ ম্যাচ যেটাকে আমরা বলি সেমিফাইনাল, এই জন্য আমরা জিততে পারি, দোয়া করবেন ভাইয়া। আমি মেজবা মেসি, মেজবা মেসি অনেক অনেক শুভকামনা রইল, মেসি আপনি খুব ভালো মতো জিতে যান, আমরা দোয়া করি। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, গরমে নাজেহাল অবস্থা, কি বেলির এখন ভরসা, এর শরবত পান করলে শান্তি পাবেন, অফারটি চলবে, যার বাড়িতে বেল যতক্ষণ আছে, দুইটা গাছ আছে, একটা গাছের শেষে আমার পছন্দ, তাই তাড়াতাড়ি শেষ। আরে ধাঁধার উত্তর ভাবার সময় আছে, ভাবতে হয়, এই বুঝে আসলো খুরি আফরিন। ধাঁধার মাঝে ধাঁধা দেয়, আপনি পরীক্ষার হলে গিয়ে কি উত্তর দেন নাকি উল্টা স্যারকে প্রশ্ন করেন যে স্যার আপনি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার প্রশ্নের উত্তর আগে আপনি দিন? আপনার ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে, ধাঁধার মাঝখানে ধাঁধা যারা দেয় তাদের আমার এরকমই মনে হয়। আচ্ছা আরও আছেন আমাদের, সালিহুর বিদায় নিলেন, ওকে, আকলিমাও বিদায় নিয়েছেন, ওকে, আমিও বিদায় নিব কিছুক্ষণ পরে, আরো কিছু গান শুনি। সিবাদ ভাই আমার আপনার শো শোনার একটাই কারণ, প্রিয় মানুষটা আপনার শো শুনে আছে, ওকে প্রপোজ করেছিলাম, ও বলেছে পরে জানাবে, এর মানে কি যদি উনি রিজেক্ট করে দেয় তাহলে আপনার শুনবেন না, তাই তো? আচ্ছা ও আপনার শোটা শুনছে তাই ওকে বলেন না, আপনার আমার আনসারটা যত তাড়াতাড়ি দিয়ে দেয়, আর আজকে দিলে তো আরো ভালো। বাবু বাবু আসলে সব ক্ষেত্রে খুব বেশি পরিমাণ তাড়াহুড়া ভালো না, ধৈর্য নিতে ধরতে হবে, ঠিক আছে? ধরেন উনি আপনাকে ছয় মাস পরে জানালো, এই যে ছয় মাসে যে আপনার ধৈর্য, এই ধৈর্যই তো মনে করেন আপনার কোয়ালিটি আরো বুঝিয়ে দেয় যে না এই ছেলে তো ধৈর্যশীল, ঠিক আছে? তো অস্থির হওয়া যাবে না, ঠিক আছে? আপনার কিউরিয়াসিটি আমি বুঝি, বাট অস্থির হওয়া যাবে না, এবং যেটাই হোক আনসার যেটাই হোক তার আপনি সেটা মেনে নেবেন অবশ্যই, এবং যদি পসিবল আমার সঙ্গে যুক্ত হবেন। এখন মনের মানুষ শুনবে না, এই জন্য আপনি আমাকে শুনলেন না, জিনিসটা কেমন হয়ে গেল না, মানে একটু স্বার্থপরতা হয়ে গেল তো। আচ্ছা শারমিন আছেন, শারমিন আক্তার, এখন যুক্ত হয়েছি, যদি গান না শুনান আর শুনবো না এলোমে, ঠিক আছে শারমিন? আমার মনে চলে যাওয়াটাই বেটার হবে আপনার, কারণ আমি মনে হয় না যে আসলে আপনাকে শুনাতে পারবো আজকে গান, যেগুলো আমার প্লে লিস্টে আছে সেগুলো আপনার ভালো লাগবে এটা আমি বলতে পারি। হাই ভাইও কেমন আছো? আমি অর্নি, কালকে লাস্ট এক্সাম, তারপর আহা কি শান্তি, আর কালকে থেকে বুঝাবো আড্ডা কাকে বলে, সাবাস, আমরা এটাই চাই। অর্নি আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ওয়েলকাম ব্যাক, আগে আসেন অবশ্য, আগে জানিয়ে রাখলাম। আচ্ছা সিরাজগঞ্জ থেকে আছেন আমাদের বন্ধু, আপনাদের সাইটে SMS দিব কিভাবে? বন্ধু আমাদের তো SMS নাম্বারটা তো আমি বলে দিই আপনার জন্য আরো একবার বলছি, 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর, এই নম্বরে আপনি SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, মানে যে নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেছেন সেই নম্বরে আপনি SMS করতে পারেন, ঠিক আছে? ওকে সো গানে চলে যাই, বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো, যে গানটি শুনবো খুবই চমৎকার একটি গান, এই গানটি অবশ্যই এই ভার্সনটা করেছেন হচ্ছে ইমন চৌধুরী এবং গানটা গিয়েছেন হচ্ছে রাফাত খান। তো আমরা গানটা শুনে ফেলি, জমিন, গানটা হচ্ছে জমিন, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Yes United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। I Gas United।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। ঢাকা মেট্রো 9040। Let's talk more music.
2: আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না, আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
1: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: Assalamualaikum, রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শেনাস পারভিন শুরুতেই শিরোনাম ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আগামীকালের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র তিন উইকেট শুনছিলেন শিরোনাম
1: স্মার্ট কৃষক কার্ড যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজন হবে এনআইডি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ
0: এখন শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন শেষে একথা বলেন এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রযুক্তি নির্ভর নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে
2: বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের ৬১টি জেলায় বর্তমানে ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায় জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায় একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ
0: ভূমি বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন
2: সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনের ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না
0: তারেক রহমান বলেন সারা দেশে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে প্রধানমন্ত্রী মানুষের জীবনে ভূমির গুরুত্ব তুলে ধরে বলেন
2: জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয় বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা নির্ভরতা অর্থনৈতিক স্থিতি জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয় বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হরিয়ানা মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর টেসকোয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছল সময় কাটান। ডে কেয়ার সেন্টারে প্রবেশের পরপরই শিশুদের সঙ্গে মিশে যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে ছোট্ট শিশুরা আনন্দে বিভোর হয়ে ওঠে। শিশুদের কেউ হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে, কেউ তাকে টেনে নিয়ে যায় খেলনার কাছে, আবার কেউ নিজের হাতে আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধানমন্ত্রীও মন দিয়ে সেসব দেখেন, মুগ্ধ হাসিতে প্রশংসা করেন। এ সময় তারেক রহমান তাকে ঘিরে থাকা ছোট্ট শিশুদের নিয়ে কেক কাটেন এবং নিজ হাতে শিশুদের বিভিন্ন রকমের চকলেট, টফি ও গিফট ব্যাগ দেন। প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের কর্মকর্তাদের কাছে জানতে চান শিশুদের কি কি খাবার দেওয়া হয় এবং তাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সঙ্গে আজ সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পরে চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সরকারের অর্জন বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
4: মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
3: স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।
4: দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।
3: ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না।
5: এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, তিন মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবেই ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র‍্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
3: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করলে সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ যাতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও এর অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে গণমাধ্যম কমিশন কাজ করবে। জহিরুদ্দিন স্বপন বলেন, পোশাক খাতের একজন কর্মীর সুরক্ষায় শ্রম আইন থাকলেও গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো এবং পেনশনের সুরক্ষায় সুনির্দিষ্ট কার্যকর বিধিবিধান নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলিরানীবালা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে বর্তমানে বাংলাদেশে স্বয়ংক্রিয় ট্রাফিক আইন লঙ্ঘন পর্যবেক্ষণ ও মামলা দায়ের ব্যবস্থা চালু হয়েছে। ট্রাফিক আইন ভাঙলে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ছবি ও নম্বর প্লেট শনাক্ত করে সরাসরি মামলা দায়ের করছে এবং গাড়ি মালিকের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: রাজধানী ঢাকার চিরচেনা যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে সম্প্রতি এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। সিগন্যাল অমান্য করা কিংবা জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামিয়ে দেওয়ার যে পুরনো সংস্কৃতি, তা যেন এই ডিজিটাল পাহারাদারের প্রভাবে ক্রমে বদলে যাচ্ছে। এআই ক্যামেরার কার্যপদ্ধতি অত্যন্ত নিখুঁত এবং স্বয়ংক্রিয়। এটি শুধু নিয়ম লঙ্ঘন শনাক্তই করছে না, বরং মুহূর্তের মধ্যে যানবাহনের নম্বর প্লেট স্ক্যান করে তথ্য ভান্ডারে পাঠিয়ে দিচ্ছে। ফলে কোনো ট্রাফিক পুলিশ সরাসরি উপস্থিত না থাকলেও চালকের মুঠোফোনে জরিমানার খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। রাজধানীর কাওড়ান বাজার সিগন্যালে আমরা কথা বলি কয়েকজন চালকের সঙ্গে। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
8: এআই ক্যামেরা লাগানো তো ভালোই, অনেক হুট করে টান দেয় গাড়ি, ঠিক আছে, এটা আমাদের বেশি সমস্যা। এআই ক্যামেরা তো সবাই সিগন্যালে এসে ওয়েট করে করে যে তারপর যখন সিগন্যালটা ছাড়ে তখন যায়।
7: কারওয়ান বাজার সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বাংলাদেশ বেতারকে বলেন,
8: আপনি দেখেন না দুইটা তিনটা বাজে রাস্তায় ট্রাফিক দাঁড়ায় গেছে, সিগন্যালে দাঁড়ায় যাচ্ছে মানুষ, মানুষ বাংলার মানুষ আইনকে মানতে শিখতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে আইন মানতেছেন, তো আমাদের দেশের মানুষ ট্রাফিক আইন মানার প্রবণতা।
7: এ সম্পর্কে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশ বেতারকে জানান, বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও মামলা দেয়া হয়।
9: আসলে আমাদের ক্ষেত্রে একটু নতুন অভিজ্ঞতা, আমরা এটা নতুন করে দেখছি। আমরা ট্রাফিকের যে প্রশিক্ষণ কার্যক্রম, এটা তো একসময় ম্যানুয়াল ছিল, হাতে লেখা কেস স্লিপ ছিল, পরবর্তী ধাপে আসলো আমাদের পজ মেশিন, এবং তৃতীয় ধাপ বলতে পারেন যে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এআই বেসড ই প্রশিক্ষণ সিস্টেমটা আমরা চালু করেছি।
7: বর্তমানে রাজধানীর শাহবাগ, ইন্টার কন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কাউরান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, গুলশান থেকে শুরু করে এয়ারপোর্ট সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তির এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা ও সিগন্যাল লাইট স্থাপন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা বিভিন্ন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে আজ জেনেভায় সংস্থাটির জরুরি কমিটির বৈঠক ডেকেছেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ১৩১ জনে উন্নীত হওয়ায় এবং ৫১৩ জনের সংক্রমণের খবরে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে আজ ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় উচ্চ আবহাওয়া সতর্কতা জারি এবং স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। ইরান, লেবানন সহ ওই অঞ্চলের সংঘাত অবসানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এই তথ্য জানায়। প্রস্তাবের মধ্যে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া, আটককৃত ইরানি সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র ৩ উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩১৬। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
11: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল ৩৩৭ রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। দলীয় ১৩৩ রানের মাথায় বাবর আজম ৪৭ রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান ১৫৪ রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল ২১ বলে মাত্র ৬ রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই ৭১ রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার, ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও 11 শিশুর মৃত্যু। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। খবর শেষ হল।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইবো যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইবো যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, জিপিএ কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাস করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে যে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সেটার সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন, সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামে অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, এসএসসি শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে? স্যার আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: এসএসসি মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, এসএসসি শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি আসলে অনেকে এসএসসি এইচএসসি খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছি,
1: ম্যাট্রিক
2: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন এসএসসি সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং এসএসসি সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমস এ যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সেই ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদেরকে কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাশ করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায়, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএম এর কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখুন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যে সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে। এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গা শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাব? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলি ধার করতে বলি, না হলে আমি বলি যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকের বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায়, একটা জেনে তো যান নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো, যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পর পরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলে সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম, এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা? এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকাতে আমাকে কেনা যাবে না। এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাব, এটার রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে তার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আমার সামর্থ্য নাই, জমিও নাই আমার কাছে, অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে। বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছেলেও স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না। তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো Level 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানে ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে ইউরোপে 7 পাওয়া অনেক কিছু, তো অনেকের আমার তো লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনার তুকর তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবে তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনার কি মনে হয় এটা সম্ভব? এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন দেখেন যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে লাঞ্ছিত করতে সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায় তার মধ্যে সূরা আনকাবুতে চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69 সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে সংগ্রাম করছে চেষ্টা করে যাচ্ছে তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন। একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায় তার মধ্যে সূরা আনকাবুত একটু চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69 সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে সংগ্রাম করছে চেষ্টা করে যাচ্ছে তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন।

সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না। অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন, একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস একটা আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোন বিজনেসই, কোন ব্যবসা প্রতিষ্ঠানই একইরকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এই লস হলো। একটা লোক বলছে, স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছি, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এর দোকান লন্ডভন্ড হয়ে গেল। হ্যাঁ, আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তারা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে, শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ কোন বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সেও ইউরোপে যেতে পারবে, স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি। এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই জানে না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি।

0: তাহলে তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে একজন যোগ্যতা দিয়ে বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকারের সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে। সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাবে যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে থাকে জিজ্ঞেস করো। দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এটা নিয়ে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না তোমার জীবনে, কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না। আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে SMS করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি, এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে, এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
0: আমি বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়, তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে, যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারোর বংশ পরিচয় অনেক বড়, কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন আসলে সে নিচে তাকাতে পারছে না, সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল জিরো থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে, তো মনে করছো না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না, আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর দিনাজপুর আমার বাড়ি যেমন কুষ্টিয়া সিলেট চট্টগ্রাম সারা দেশ থেকে আসে, স্যার আমি একটু সরাসরি এটিএম সে থেকে করতে চাই। তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএম সে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছি, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছি, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছি। কেন করেছি, যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে, যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র একটা ভদ্র মহিলা আসছে গতকালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িও দূরে, আমি সব দেখা করেছি কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে কি করব, এবং উনি কখন আসেন বলছে উনি তো রাত্রে আসেন, আবার রাতে কখন, সাতটায় পারবে, সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন, স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
1: আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার কিন্তু আসলে অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা। তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন, স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের,
0: আসলে সাধ্য তো সবার থাকবে না বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি
0: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসছেন আইরিশ করতে, তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে, তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন, ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন। উনি রিটায়ার্ড একজন উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই, তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে, একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যত উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বলছে আমি সেটাই করতে চাই এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা, আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া, এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত, তা আমরা কিন্তু এটা মনে করি না, আমরা মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোদিনই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা, হ্যাঁ মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে, তো যদি শুধু ইংলিশ শেখানো এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন এটা সবের কাজ, এটা ইবাদত, অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত, তাকে করে দিচ্ছেন এটা ইবাদত। তো উনি বললেন যে এটা করতে চাই, আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানেই দেখ। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠান গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয় করেছেন, উনি দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে তাহলে যাওয়া যায় না, ওনার অ্যাক্টিভ পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি, প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়,
1: আচ্ছা
0: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে ছলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন, প্রত্যেকে বলছে স্যার ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ দিয়েছে, হচ্ছে 18 লাখ ফেরত দিয়েছে, হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো, তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে, তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না, কি বলেন স্যার, আমি যতগুলো প্রদেশে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে আমি চেষ্টা করতে পারবো, চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না, অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে, মাঝে মাঝে মনে হয় মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয় 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি। একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যেমন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে যেখানে কিছু হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে। অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে উদাহরণের একটা মানে ফাঁদ। তারপরে বললো দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়েল যুক্ত আছে, ভিসা আছে সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আর একটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01321 18 11 27, আবার বলছি 01321 18 11 27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা।
0: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএস কত পয়েন্ট লাগবে, অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যি কথা বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই, ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি 2-3টা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেঞ্জনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না একটা গুড নিউজ, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে 1 থেকে 2 দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস আর 6 দিন সে কাজ করা শুরু করছে, 6 দিন, অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিট অব্দি কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা এমন ধারণা কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট চলতে হবে। 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করে সে ভালো হতে পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে স্টুডেন্ট ভিসাতেই, টাকা তো লাগবে না আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই। হ্যাঁ, সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপের সাইপ্রাসে আইএলটি 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত সততার চাদর মোড়ানো, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাস রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো ভাবেন ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ আমি তো বলি, দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তেমন আপনি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না, আমি বললাম কেন আপনি এই মাস্টার্স গুলো করেছেন, মাস্টার্স তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুরবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ। অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা, যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল 1-2 করেছে, আইএলটিএস করেছে, এটিএমএস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমএস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে, বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয় তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএম থেকে যখন এইটুকু করেছো, ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো,

0: তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএম চার্জ ছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরে অবশ্যই আমি আমার জি সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন। আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট এক মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারে এই সময় শেষ আমাদের।
0: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী এক ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরো একটা, এটিএম স্যার আয়েল স্যান ভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আয়েলস অ্যান্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফ এম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফ এম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুর্পথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
4: তাই তো তাকে তো দেখছি না।
5: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো, এই চলে এসেছে।

0: লেট কেন?
1: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রো।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করলেন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

গরমে নাজেহাল অবস্থা, আমবারা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বাহারে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এ আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: শুনছেন ঢাকা FM 90.4।